সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। বন্ধু, দিল্লি লখনৌ এর তুলনায় কলকাতা যে খোকা শহর, এই কথা আমরা চট করে খেয়াল না রাখলেও ফেলুদা কিন্তু আমাদের মনে করিয়ে দিয়েছে গোরস্থানে ঘোরাঘুরির সময়। আমাদের নাগরিক সংস্কৃতি কিন্তু গড়ে উঠেছে ইংরেজ কোম্পানি আসার পর, কখনো তাদের সঙ্গে মেলামেশার ফলে, কখনো তাদের সঙ্গে মুখ ফিরিয়ে নেওয়ার ফলে। বাংলার পল্লী জীবনের বদল কিন্তু সেখান থেকেই হয়েছে। জ্ঞানেন্দ্র মোহন দাস বা সুবল মিত্রের অভিধানে পাড়া খুঁজলে দেখা যাবে যে এই ধারণা কিন্তু মূলত গ্রাম বাংলায় ছিল, সেখান থেকে কলকাতা শহরে এসেছে। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীতেও কিন্তু দেখা যায় যে গ্রামীণ জীবনে জাতিগত পরিচিতির নিরিখে পাড়ার বিন্যাস। গ্রাম বাংলার এই স্থানীয় বর্গ কলকাতার নগরায়ণের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে ১৯ শতক থেকে, যদিও নাগরিক আবহাওয়ায় নতুন আঙ্গিকে তার আত্মপ্রকাশ ঘটেছে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
2: মঞ্চ জুড়ে সবাই বসেছিল, উজ্জ্বল জ্যোতিষ্ক মণ্ডলী। ক্যামেরা সুধার দিকে ঘুরতেই সে অস্ফুটে জিজ্ঞাসা করলে, ও কখন জাগবে? রাজা নিজে এসে ওকে ডাকবেন। কেউ সে কথা বুঝিয়ে বলে দেবার আগেই নন্দিনী হেসে উঠল। আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। সঞ্চালক জানতে চাইছিলেন হরতনির বক্তব্য। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, বলো গে, আমি হারিয়ে গেছি। 25শে বৈশাখের টক শো, সবাই আশা করেছিল আজ কিছু একটা হবে, হয় অমলের ঘুম ভাঙবে, নয়তো রঞ্জন আসবে, নয় তাসের দেশ কাঁপিয়ে চিৎকার উঠবে, জয় ইচ্ছের জয়। কিন্তু তেমন কিছু হয়নি। স্টেজের এক পাশে অন্ধকার কোণটায় দাঁড়িয়ে রানী সুদর্শনা তাই হতাশ্বরে বললেন, এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? পিছনের স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল সারা পৃথিবীর উপগ্রহ চিত্র। তা দেখে একটা ছোট মেয়ে শিউরে উঠল, এত রক্ত কেন, এত রক্ত! এলা চিৎকার ভেসে এলো উল্টো দিক থেকে, মারো, আমাকে মারো, মারো, মারো! ওদের সবাইকে শান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন সঞ্চালক। তখনই সেই মানুষটি এসে পৌঁছলেন সভাকক্ষে, উঠে দাঁড়ালো সবাই, কানাকানি হতে লাগলো, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! রাশি রাশি গোলাপের অভ্যর্থনা আর তুমুল হর্ষধ্বনিকে উপেক্ষা করে ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়িতে বসে থাকা চণ্ডালিকা মেয়েটির কাছে। স্মিত মুখে বললেন, চলো দাও আমায়, চলো দাও। আর সেই মুহূর্তেই রথের চাকা নড়ে উঠল। খবরেরও মুক্তধারার বাঁধ ভেঙেছেন যুবরাজ। ক্যামেলিয়া ফুটে উঠল সাঁওতাল পরগনার টবে আর আদিবাসী কন্যার খোঁপায়। দর্ভকল্লী থেকে রঙিন নিশান উড়িয়ে শুরু হলো জয়যাত্রা, কেঁপে উঠল টক শোয়ের মঞ্চ। সিঁড়ি বেয়ে একে একে নেমে এলো সুধা, নন্দিনী, হরতনী, সুদর্শনা। দর্শক আসন থেকে উঠে সার বেঁধে দাঁড়িয়ে গেল চন্দরা, মালতী, মৃণাল। সবাই একসঙ্গে

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর বন্ধু, কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে গ্রাম বাংলার এই যে স্থানিক বর্গ কলকাতার নগরায়ণের সঙ্গে কিন্তু আঙ্গাঙ্গিভাবে জড়িত, আর সেটা জড়িয়ে যায় মূলত 19 শতক থেকে। যদিও নাগরিক আবহাওয়ায় নতুন আঙ্গিকে এর আত্মপ্রকাশ কিন্তু ঘটে। জাতি বা পেশাগত গোষ্ঠীর সমষ্টি হিসেবে বেশ কিছু পাড়া ছিল আদি কলকাতার, কিন্তু এর পাশাপাশি গড়ে উঠেছিল মিশ্র সংস্কৃতির পাড়া, মূলত আধুনিক মধ্যবিত্ত চাকুরিজীবীদের হাত ধরে। ঔপনিবেশিক আধুনিকতার সূত্র ধরে শুধু জাতি বা পেশা নয়, অন্য নানা বৈশিষ্ট্য নতুন শহরে এক নতুন গোষ্ঠী জীবনের সূচনা কিন্তু করে দেয়, এবং তাতে জড়িয়ে থাকে সূক্ষ্ম প্রতিযোগিতা, পাড়া বেপাড়ার চাপানোতর, আবার এলাকা মেপে নেওয়ার নিত্য নতুন কারসাজি।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 1883 সালে রাজবল্লভ স্ট্রিটে চালু হয় পাক বাজার রিডিং লাইব্রেরি। গৌরহরি সেন এবং তার বন্ধু কৃষ্ণবিহারী দত্ত থাকতেন কাছেই বিডন স্ট্রিটে, কিন্তু তাদের মনে হলো যে চার পা হেঁটে বই দেখা বা ঘরে নিয়ে আসার বদলে নিজেদের এলাকায় যদি একটা বন্দোবস্ত করা যায়। চেয়েচিন্তে টাকা ধার নিয়ে আর কিছু লোক জুটিয়ে আমরা দেখি যে 1889 সালে বিডন স্ট্রিটে তারা খুলে ফেললেন চৈতন্য লাইব্রেরি। এইসব লাইব্রেরি এবং আখড়া, ব্যায়াম সমিতি বা খানিক পরে ছোট ছোট ক্লাব, এগুলো ধরে কিন্তু পাড়াগুলির নিজস্ব একটা পরিচিতি গড়ে ওঠে আস্তে আস্তে, যা কলকাতার নাগরিক জীবনে এক বিশেষ ছাপ ফেলেছিল 19 বা 20 শতকে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আনন্দ প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, যেটা আপনাদেরকে বলছিলাম যে বিভিন্ন রকমের লাইব্রেরি, আখড়া, ব্যায়াম সমিতি, পরবর্তীকালে ছোট ছোট ক্লাব, মানে এই সব মিলিয়ে এই কলকাতার পাড়াগুলির নিজস্ব একটা পরিচিতি কিন্তু গড়ে ওঠে আস্তে আস্তে, যা কলকাতার নাগরিক জীবনে এক বিশেষ ছাপ ফেলেছিল 19 এবং 20 শতকে। কিন্তু এই নাগরিক জীবনের অংশ সকলে কিন্তু একই রকমভাবে হয়ে উঠতে পারেননি কখনোই। পাড়ার অন্দরবাহির ছিল, মধ্যবিত্ত মহিলাদের নজর দিয়ে দেখলে পাড়ার জীবন কিন্তু অনেকাংশেই সীমায়িত ছিল। বাড়ির ছাদ, বারান্দা, জানলা দিয়ে কিন্তু তাদের পাড়ার জগৎটা তৈরি হতো, তারা কিন্তু রাস্তা বা রোয়াকে বসতে পারতো না। যেমন আশাপূর্ণা দেবীর লেখা থেকে জানা যায়, চৈতন্য লাইব্রেরি থেকে তার বই পড়ার কথা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: ব্রাহ্মণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীধ ভার করি আহরণ বনান্তর হতে। ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে, করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান, হেন কালে অর্ঘ্য বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাষে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ার ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি, আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে, মাত কি গোত্র আমার। শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, শুচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শাম গীতি।
2: হিরণ্যগর্ভ সমবর্ততাগ্রে ভূতসজাতপতিরেক।
1: হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি সুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন। তুলিশির কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধু চক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন, কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কলকাতার পাড়া নিয়ে কথা হচ্ছিল, তো 20 শতকের 19 শতকের পাড়ার কথা যদি আমরা ভাবি, তাহলে আমরা কিন্তু এটাও দেখি যে ভদ্রলোক পাড়ায় তেমনই কিন্তু নিচু জাতের আনাগোনা সন্দেহের চোখে দেখা হতো সেই সময়। রাস্তা, পুকুর, মাঠ বা রেললাইনের মতো নির্দিষ্ট চিহ্নের পাশাপাশি অনেক সময় কিন্তু পাড়ার সীমানা নির্ধারিত হতো পাকা বাড়ি আর বস্তির ভেদ রেখায়। আর এইসবের আভাস বা আলোচনা বা বুঝতে আমরা পারি মোটামুটি যদি আমরা 3-এর দশকে বাগবাজারের গৌরব নিয়ে কিরণচন্দ্র দত্তের লেখা পড়ি।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ, কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ, অপঠিত নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগোধূলিতে ম্রিয়মান, তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন অন্ধকারহীন, আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচি ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর। কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ, অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থির স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে উদ্ভাসিত সুদীর্ঘ জীবন, যেখানে পর্বত ওড়ে আশ্বিনের নিরুদ্দেশ মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার, নটির নুপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ আশি বছরের, আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের আশি বছরের আলো, বহুদা কীর্তিতে শত শিল্পকর্মে উন্মুক্ত উধাও, তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ, সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিনগত অন্যায়ে কুৎসিতে, শুনি যেন সুন্দরের গান, দেখি যেন একনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি, সুন্দরের গান যেন শুনি গাই দশটার পাঁচটার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনী মাইকে, অসুস্থ বৈভবে, মরা খেতে কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস, খুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের, শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী প্রত্যহের সচেষ্ট উৎসবে, সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় বারো মাস বছরে বছরে পড়ে যায় জীবনের স্বাধীন বিন্যাস, নিভৃত ছায়ায় চৈত্রে শালবনে তোমার বসন্ত গানে, রক্ত রাগের হৃদয় স্পন্দনে আমাদের দিনের পাপড়িতে, জীবনের ফুলে ফলে ভ্রমর গঞ্জনে নব পল্লব মর্মরে, গড়ে তুলি আজ কাল মাসে মাসে শতবর্ষ পরে আমাদের প্রতিদিন কবি। তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নির্দেশ।

আমি শ্রী শ্রী ভ

I'm gonna push you, hollow.

প্রবাসীমন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, পাড়ার জীবন নিয়ে নস্টালজিয়া আক্রান্ত বাঙালি মনে রাখে না যে যে কোনো পরিবারের মতোই কিন্তু এখানেও কিন্তু চাপা বেদনা আছে, ক্ষোভ আছে, রাগ আছে। পাড়ায় পরিচিতি যেমন আরাম দেয়, আনন্দ দেয়, স্থিরতা দেয়, তেমনই কিন্তু দলে যোগ দিতে না পারার লাঞ্ছনাও দেয়। কার চোখ দিয়ে দেখছি বা গুরুত্বপূর্ণ হয়ে উঠছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু আমরা যে কোনো শহরের কোলাজ তৈরি করতে পারি। সেখানে যেমন উচ্ছ্বাস থাকে, ভালোবাসা থাকে, তেমনই থাকে পদে পদে ঠোক্কর, ক্ষমতার চোখ রাঙানি এবং অপরিচিতির গ্লানি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ডায়মন্ড প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চলে ভারত মহাসাগরে ঘেরা ছোট্ট একটা সুন্দর দ্বীপ রাষ্ট্র হল শ্রীলঙ্কা। এতটাই সুন্দর এই দেশটা যে একে দ্য পার্ল অফ ইন্ডিয়ান ওশন বলা হয়। আজকাল রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে সংবাদের শিরোনামে রয়েছে এই দেশ। দেশের অভ্যন্তরে কয়েক মাস আগেও ছিল অশান্তির পরিবেশ, তবে এসবের মধ্যেও দেশের প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু এতটুকু ভাটা পড়েনি। অ্যামেজিং সি বিচেস, অসাধারণ সব পাহাড়, হিস্টোরিক্যাল মনুমেন্টস, দুর্দান্ত সব পাহাড়ি স্টেশন এবং অঢেল বন্যপ্রাণী নিয়েই মহাসাগরের মাঝে অবস্থান করছে শ্রীলঙ্কা। আর ভারতীয় পর্যটকদের কাছে এই বিদেশটা বেশ পকেট ফ্রেন্ডলি। জানেন, শ্রীলঙ্কার কিছু গ্রাম আছে যেখানে হঠাৎ করে গেলে মনে হতে পারে যে বাংলার কোনো গ্রামে এসে পড়েছেন। শ্রীলঙ্কার চারিদিকে ভারত মহাসাগর, দেশ জুড়ে রয়েছে বহু পর্বত। প্রায় 2000 বছরের প্রাচীন সভ্যতার অধিকারী শ্রীলঙ্কাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। আজ আমাদের এই এপিসোডে আমরা জেনে নেব কিভাবে যাব শ্রীলঙ্কা, কতদিন থাকতে হবে সেখানে, বছরের কোন সময় যাওয়া উচিত এবং এই রকম আরও অনেক ইনফরমেশন জানব শ্রীলঙ্কার সেই সব ঐতিহ্যবাহী জায়গাগুলো সম্পর্কেও। কি কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি, হ্যাঁ আমি, আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। কোথাও বেড়াতে যাওয়ার আগে আমাদের মনে হাজার প্রশ্ন উকি দেয়। প্রিয়জনদেরকে নিয়ে একটা নিশ্চিন্ত ভ্রমণটাই আমাদের সবার কাম্য। আজ আমরা এসেছি শ্রীলঙ্কায়। এক ঘন্টার এই রেডিও শোতে আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার, এই দেশটাকে ভালো করে ঘুরে দেখতে আর আপনাদের সাথে এই দেশের পরিচয় করিয়ে দেবার জন্যই আজ আমার এই সফর। শুনব সেই সফরের কথা, তবে তার আগে শুনে নেব পরপর তিনটে খুব পছন্দের গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: যোগিতায় ভিক্ষে মেলে না।
1: তুমি কিন্তু অনেক কিছু মিস করছো।
0: আমি তোমার চোখ দিয়েই দেখছি।

লাভ ডিজিটাল বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়েছে ঠাউর করে শোনো যান্ত্রিকতাটা অপ্রকাশিত গান।

শ্রীলঙ্কায় দেখার মতন অনেক জায়গা আছে। আমাদের আজকের এই এপিসোডে আমি চেষ্টা করছি মূল জায়গাগুলো সম্পর্কে যতটা সম্ভব আপনাদের জানিয়ে দেওয়া। শ্রীলঙ্কা যাবার প্ল্যান করলে এই এপিসোডটা কিন্তু আপনাকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে হবে। শ্রীলঙ্কার রাজধানী হল কলম্বো। মূলত সমস্ত শ্রীলঙ্কা ট্যুর শুরু এবং শেষ এই শহর থেকেই হয়। দেশটা খুব একটা বড় নয়, তাই কলম্বো থেকে গাড়ি, বাস বা ট্রেনের মাধ্যমে বাকি সমস্ত জায়গায় পৌঁছানো যায়। আর এদেশে সব কটা দর্শনীয় জায়গাতেই প্রচুর ভালো ভালো হোটেল রয়েছে, রয়েছে কম খরচের হোমস্টেও। এখানকার কারেন্সি হলো শ্রীলঙ্কান রুপি, আর ওয়ান শ্রীলঙ্কান রুপি মানে হলো আমাদের ভারতীয় মুদ্রায় 27 পয়সা। এখানকার হোটেলগুলোর মান যথেষ্ট ভালো, সব রকম দামের হোটেল পেয়ে যাবেন এই দেশে। ডিসেম্বর থেকে এপ্রিল এই সময়টাই শ্রীলঙ্কাতে আসার সব থেকে ভালো সময়। সুন্দর ওয়েদার আর ট্রাভেল এজেন্সিগুলো দারুণ সব অফার দিতে থাকে এই সময়। আবার জঙ্গলে সাফারিতে গিয়ে বন্য জন্তুদের দেখার সম্ভাবনাও অনেক বেড়ে যায় এই সময়টাতেই। এই শ্রীলঙ্কার একটি অপূর্ব সুন্দর গুহা মন্দির হল সিগিরিয়া। বাংলায় এই শব্দের মানে হল সিংহগিরি। প্রায় 600 ফিট উঁচু একটি পাথর কেটে এই দুর্ভেদ্য দুর্গটি নির্মাণ করেছিলেন ভারতীয় রাজা কাশ্যপ। প্রাসাদটি দেখতে অনেকটা মৌচাকের মতন। সিগিরিয়ার আরেক নাম লায়ন রক। কেন এই নাম? আসলে সিগিরিয়া দুর্গের পাথরের প্রবেশপথটি একটি বিশাল সিংহমূর্তির মতো, যে সিংহমূর্তির অনেকখানি এখনও টিকে আছে। প্রাগৈতিহাসিক এই গুহাটি খ্রিস্টপূর্ব 500 শতাব্দী থেকেই সন্ন্যাসীদের আশ্রম হিসেবে ব্যবহৃত হতো। শোনা যায় দক্ষিণ ভারতীয় রাজা কাশ্যপ কোনো এক যুদ্ধে পরাজিত হয়ে 495 খ্রিস্টাব্দ নাগাদ এই স্থানে আশ্রয় নেন এবং সুরক্ষিত একটি দুর্গ গড়ে তোলেন। পরবর্তীতে অবশ্য এটি বৌদ্ধদের মঠে পরিণত হয়। বর্তমানে এই সিগিরিয়া শ্রীলঙ্কার একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। সেই 1982 সালেই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় বহাল তৈয়াতে জায়গা করে নিয়েছে এই শহরটা। শ্রীলঙ্কার মাতালে জেলার ডাম্বুলার কাছে অবস্থিত সিগিরিয়া দুর্গ কমপ্লেক্সে রয়েছে একটি প্রাসাদের ধ্বংসাবশেষ। এর চারপাশে রয়েছে দুর্গ, বিস্তীর্ণ বাগান, পুকুর, খাল, গলি এবং ঝর্ণা। সিগিরিয়া দুর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হল বাগানে যাওয়ার জন্য এর সিংহের সিঁড়িটা। চলুন একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। আমি শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.কম। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরছি শ্রীলঙ্কায়। সিগিরিয়ার পর আমি শোনাবো ক্যান্ডির কথা। সবুজ অরণ্য এবং চা বাগানে বেষ্টিত ক্যান্ডি দ্বীপ শ্রীলঙ্কার একেবারে মধ্যাঞ্চলে অবস্থিত। পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শহর চা উৎপাদনকারী অঞ্চল হিসেবে খ্যাত। রাজধানী কলম্বোর পর দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এই ক্যান্ডি। পাশাপাশি এই শহর শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী হিসেবেও পরিচিত। অতীতে এই শহর ছিল শ্রীলঙ্কার প্রাচীন রাজাদের সর্বশেষ রাজধানী। একসময় ব্রিটিশ, ডাচ এবং পর্তুগিজ উপনিবেশ ছিল এই শহরে। এই সুন্দর শহরটি শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় তীর্থস্থানগুলির একটি। এখানকার টেম্পল অব দ্য টুথ বা শ্রী দালাদা মালিগায়া মন্দিরে ভগবান বুদ্ধের দাঁতের অবশেষ রয়েছে। এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। যুগের পর যুগ ধরে বিশ্বাস, যার কাছে এই দাঁতের অবশেষ থাকবে দেশের ক্ষমতাও থাকবে তার হাতের মুঠোয়। প্রধানত দাঁতের মন্দিরের কারণেই 1988 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করেছে ক্যান্ডি। এই মন্দির ছাড়াও এখানকার জনপ্রিয় পর্যটন স্থানগুলির মধ্যে রয়েছে ক্যান্ডি লেক, ক্যান্ডির রয়্যাল প্যালেস, উদয়াত্মকেলে অভয়ারণ্য, সেলেন টি মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেন এবং বহিরাভকান্দা মন্দির। হ্যাঁ, শোনাবো আরও সব দুর্দান্ত জায়গার কথা আর ঘুরে দেখাবো বাকি দেশটাকেও। তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান। আর গানের ওপারে আমি আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: কোথায় গেলে যাবে পাওয়া একটু খোলা হাওয়া, ও কোথায় গেলে যাবে পাওয়া একটু খোলা হাওয়া, কান্না গাম চাইছে দাম একটু খোলা হাওয়া, মধ্য ঘর বা আপন পর

ক্যান্ডির পর শ্রীলঙ্কার আরেকটা জনপ্রিয় স্থান হল অনুরাধাপুর। অনুরাধাপুর রাজ্যটি ছিল প্রাচীন শ্রীলঙ্কা এবং সিংহলি জাতির প্রথম প্রতিষ্ঠিত রাজ্য। রাজ্যের রাজধানী শহরের নামও ছিল অনুরাধাপুর। খ্রিস্টপূর্ব 437 খ্রিস্টাব্দে রাজা পাণ্ডুক ভায়া এই রাজ্য প্রতিষ্ঠা করেন। এই রাজার সময় রাজ্যে বৌদ্ধ ধর্মের গুরুত্ব ছিল অপরিসীম। রাজ্যের সংস্কৃতি, আইন এবং শাসনের উপর এই ধর্মের প্রভাব ছিল যথেষ্ট। খ্রিস্টপূর্ব 4th শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 1100 শতাব্দী পর্যন্ত শ্রীলঙ্কার রাজধানী ছিল এই শহর অনুরাধাপুর। বলা বাহুল্য, এটি সে দেশের প্রাচীনতম রাজধানী। শুধু প্রাচীনতমই নয়, এটি শ্রীলঙ্কার প্রাচীন শহরগুলির মধ্যে বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় তীর্থস্থানগুলির মধ্যে একটি। শহরের প্রাচীন প্রাসাদ, মঠ এবং স্মৃতিস্তম্ভগুলির ধ্বংসাবশেষ পর্যটকদের আকর্ষণ করে আজও। বিহারে ওই যে মহাবোধি বৃক্ষের নিচে বুদ্ধদেব বোধি লাভ করেছিলেন, সেখানকার একটা চারা এখানেই রোপণ করেছিলেন সম্রাট অশোকের কন্যা সঙ্গমিত্রা। 1982 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে এই শহর জায়গা করে নেয়। শহরের আকর্ষণীয় স্থানগুলি হল রুয়ানাওয়েলেসিয়া, থুপারামায়া, জেত ভানারামা, অভয়গিরি দগাবা, মিরিসভেটি স্তূপ, লঙ্কারমা, রত্নপ্রসাদ এবং সমাধি মূর্তি। শুধু এই শহরটাতেই এত দেখার জায়গা রয়েছে যে অনেকেই তাদের আইটিনারিতে 2 দিন রাখেন এই অনুরাধাপুরের জন্য। আমার এই শ্রীলঙ্কা সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত গল একটি প্রধান বন্দর শহর এবং দক্ষিণ প্রদেশের প্রশাসনিক রাজধানী। শহরের আরেক নাম গিমহাতিতা। অষ্টাদশ শতকে এই শহর ছিল ডাচ শাসনের অধীনে। 1988 সালে গল দুর্গ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে জায়গা পেয়ে নেয়। ঐতিহ্যবাহী এই দুর্গ গড়ে উঠেছে প্রায় 90 হেক্টর অঞ্চল জুড়ে। প্রাচীন এই দুর্গ ইউরোপীয় স্থাপত্য এবং দক্ষিণ এশীয় শিল্পকলার একটি চমৎকার মিশ্রণ। আপনি পর্তুগাল গেছেন কখনো? যদি যান তাহলে বুঝতে পারবেন পর্তুগালের উপকূলীয় অঞ্চলের সাথে এই শহরের ভীষণ একটা মিল। বাইবেলে রাজা সলোমন এই গল শহর থেকেই মশলা এবং রত্ন সংগ্রহ করতেন। সেই কতদিন আগে সপ্তদশ শতকে পর্তুগিজরা শ্রীলঙ্কার এই শহরেই প্রথম নোঙর ফেলে, আর ধীরে ধীরে এই শহর হয়ে ওঠে ভারত মহাসাগরের অন্যতম সুরক্ষিত এক অর্থনৈতিক কেন্দ্রস্থল। এখানকার দর্শনীয় স্থানগুলি হল ডাচ রিফর্ম চার্চ, ওল্ড ডাচ গভর্নমেন্ট হাউস, ওল্ড গেটের কাছে থাকা গ্রেট ওয়্যারহাউস, ওল্ড ডাচ হসপিটাল, মীরা মসজিদ, বৌদ্ধ মন্দির, ক্লক টাওয়ার এবং গল লাইট হাউস। এছাড়াও প্রায় তিনটে বিশ্বখ্যাত সি বিচ রয়েছে এই গলেই, যেখানে রয়েছে রকমারি ওয়াটার স্পোর্টসের আয়োজন। আমার এই শ্রীলঙ্কার সফরটা পুরোটাই সম্ভব করেছে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। আমাদের প্রতিবেশী অসাধারণ সুন্দর এই দেশটাকে দেখতে হলে দেরি না করে বুক করে ফেলুন, আর তার জন্য একটা কল বা হোয়াটসঅ্যাপ করুন +91 833 505 2001 এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন আরও অন্যান্য দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রাচীন শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম রাজ্য পোলন্নারুয়া। দ্বিতীয় শতাব্দীতে অনুরাধাপুর যখন ধ্বংস হয়, এই পোলন্নারুয়াকে রাজধানী হিসেবে ঘোষণা করেন রাজা প্রথম বিজয়বাহু। বর্তমানে এই প্রাচীন শহর দেশের অন্যতম সেরা পরিকল্পিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির মধ্যে একটি। অনুরাধাপুর এবং সিগিরিয়ার পাশাপাশি এই শহরও শ্রীলঙ্কার বিখ্যাত সাংস্কৃতিক পীঠস্থান। এই তিন স্থানকে একত্রে শ্রীলঙ্কার সাংস্কৃতিক ত্রিভুজ বলা হয়। 1982 সালে প্রাচীন শহর পোলন্নারুয়াকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা দেয় ইউনেস্কো। শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় তীর্থস্থানগুলির মধ্যে একটি হল এই শহর। উত্তর থেকে দক্ষিণ পোলন্নারুয়ার ধ্বংসাবশেষ বিস্তৃত প্রায় 4 কিলোমিটার। অতীতে পোলন্নারুয়া ছিল মূলত তিনটি বিশাল আকৃতির পাঁচিল দিয়ে ঘেরা। তার মাঝে ছিল সাজানো পার্ক এবং বাগান। এখানকার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলি হল এখানকার প্যালেস বা রাজপ্রাসাদ, মেনিক বিহার, রনকোট বিহার, আলাহানা পিরিভেন এবং জেটাভন মঠ। এছাড়াও রয়েছে গালবিহারের বিখ্যাত বুদ্ধ মূর্তি এবং লঙ্কা তিলক। আর এখানকার সমুদ্র আর একটা অসাধারণ সুন্দর লেক এই শহরের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি করেছে। আপনারা শ্রীলঙ্কা যাবার প্ল্যান করতে শুরু করে দিয়েছেন কি? তাহলে শুনতেই হবে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তার আগে শুনে নেব পরপর তিনটে আমার খুব প্রিয় গান। গানের ওপারে আমি ফিরে আসি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি করবই তো।
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া,
2: তুমি না হয় রহিতে কাছে।
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া,
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে, আর শুনছেন আমার সাথে আপনার সবথেকে প্রিয় ট্রাভেল শো গ্লোবট্রটিং উইথ কৌশিক। ঐতিহাসিক জায়গা যেরকম শ্রীলঙ্কার সম্পদ, সেরকমই এই দেশে রয়েছে প্রচুর প্রাণী বৈচিত্র্য। এশিয়ার এখানেই, মানে এই শ্রীলঙ্কাতেই সব থেকে সুন্দরভাবে নীলতিমি দেখা যায়। শ্রীলঙ্কার একেবারে দক্ষিণে মাতারা প্রভিন্সে রয়েছে দোন্দ্রা পয়েন্ট, সেখানেই আছে একটা অপূর্ব সুন্দর লাইট হাউস, আর সেখান থেকেই তিমি মাছ দেখার জন্য বোট পাওয়া যায়। এখানে ব্লু ওয়েল বা নীল তিমি এবং স্পাম ওয়েল দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় 95%, আর সেই কারণেই বিবিসির বিখ্যাত ডকুমেন্টারি ওশান জায়েন্টস শ্রীলঙ্কার এই অঞ্চলেই শ্যুট করা হয়েছিল, এবং সেই তথ্যচিত্রে একদিনে 30টি নীলতিমি দেখা পেয়েছিলেন ওনারা। এই বিশাল সামুদ্রিক প্রাণীগুলোকে আপনার বোটের পাশ দিয়ে চলে যাওয়ার যে রোমাঞ্চ, সেটা আপনি সারা জীবন সঞ্চয় করে রাখতে পারবেন। হ্যাঁ, বলবো আর দেখবো আরও অনেক কিছু, আর সাথে ঘুরবো এই দুর্দান্ত দেশটা। ফিরে আসি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

নতুন বিয়ের পর হানিমুনের জন্য এই শ্রীলঙ্কা হলো একটি স্বর্গ। জীবনের একটি নতুন পর্ব শুরু করার সময় মনে রাখার মতন মধুচন্দ্রিমার জন্য একটি নিখুঁত গন্তব্য আমরা সবাই খুঁজি। তাই হানিমুন কাটাতে শ্রীলঙ্কা ভ্রমণটাকেই বেস্ট অপশন হিসেবে অনেকেই বেছে নেন। আসলে এই শ্রীলঙ্কা আপনাকে একই সাথে অ্যাডভেঞ্চার, সংস্কৃতি এবং প্রকৃতির অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। শ্রীলঙ্কার মিরিসাতে আপনার বিশেষ মানুষটার কাঁধে মাথা রেখে ডলফিন এবং তিমি মাছ দেখা সারা জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে যাবে আপনার জীবনে। ঘন গভীর জঙ্গলের ভিতর শুধু আপনি আর আপনার প্রিয় মানুষটা, আর সাথে রয়েছে নির্জন জঙ্গলের মধ্যে বন্য প্রাণী অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা। হ্যাঁ, ইয়ালা জাতীয় উদ্যান আপনাকে ডাকছে হাতছানি দিয়ে, আর সেই ডাক এড়ানোর সাধ্যিকার। আবার কোনো অ্যাডভেঞ্চার নয়, মানে আপনি যদি টেনশনহীন কয়েকটা রোম্যান্টিক দিন কাটাতে চান তাহলে আপনাকে যেতে হবে শ্রীলঙ্কার ইংল্যান্ডে। আগে হ্যাঁ, নুয়ারা এলিয়াকে মিনি ইংল্যান্ড বলা হয়। আসলে এই ব্রিটিশ কলোনি একদম ইংল্যান্ডের আদলেই বানানো হয়েছিল সেই কতদিন আগে। এছাড়াও রয়েছে বেন্টোটা, তঙ্গালে, ত্রিঙ্কমালি এবং এলার মতন নাম করা সব হানিমুন ডেস্টিনেশন। আবার ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর, তারপর শুনবো শ্রীলঙ্কার আরও অনেক কথা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শ্রীলঙ্কায় আসলে আপনার আইটিনারিতে একটা জিনিস কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন, সেটা হলো এখানকার ট্রেনে চড়া। প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাসের একটা টিকিট কেটে উঠে বসুন এখানকার ট্রেনে। দ্বিতীয় শ্রেণীতে ভিড় অনেক বেশি হয়, অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, এমনকি ব্যাগ রাখারও জায়গা পাওয়া যায় না। আমরা যে ট্রেনটিতে চড়েছিলাম সেটি মেড ইন চায়না। আসলে এই কিছু বছর ধরে এই দেশটার অর্থনীতিকে কন্ট্রোল করে আসছে চীন, তাই যানবাহন থেকে অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারে চীনের প্রভাব সহজেই দেখতে পাওয়া যায়। ছোট্ট একটা ট্রেন, পরিষ্কার এবং নতুন, একদম ভ্রমণ পিপাসুদের জন্যই যেন বানানো। সেই কতদিন আগে শ্রীলঙ্কার রেললাইন বানিয়েছিল ব্রিটিশরা। এই ব্রিটিশরা বোধহয় সব জায়গাতে গিয়ে চা বাগান করে আর ওই ট্রেন লাইন বানায়, এটা আমি কিন্তু অনেক জায়গায় দেখেছি, ইভেন মরিশাসেও দেখেছি। এর উদ্দেশ্য আর কিচ্ছু না, ট্রেনে করে চা পাতাগুলিকে কলম্বো জাহাজ বন্দরে আনা আর তারপর সেখান থেকে ইউরোপ এবং আমেরিকাতে পাঠিয়ে জমিয়ে ব্যবসা করা। ডিলমা, লিপটন, এ ধরনের বিখ্যাত সব নাম আমরা বাঙালিরা সেই ছোটবেলা থেকেই শুনে বড় হয়েছি। এগুলি সব শ্রীলঙ্কার চা, আর এই চায়ের স্বাদ অন্য রকম। আমাদের দার্জিলিং বা আসামের চায়ের সাথে অনেক পার্থক্য। শ্রীলঙ্কা গিয়ে একটা জিনিস না কিনে কিন্তু ফিরবেন না, সেটা হলো এখানকার কাঠের তৈরি মুখোশ। খুব উজ্জ্বল রং দিয়ে তৈরি এমন একটা মুখোশ আমি কিনেছিলাম, যে দেখে সেই বলে এ জিনিস একেবারে ইউনিক। কলম্বোর লাক্সালা ওয়ার্কশপে, যেটি শ্রীলঙ্কা গভর্নমেন্টের দ্বারা পরিচালিত, সেখানে গিয়ে আপনি এই মুখোশ কিনতে পারেন। আর না হলে যে কোনো সমুদ্র উপকূলবর্তী শহরে গিয়ে আপনি পেয়ে যাবেন এই মুখোশগুলো। ভারতীয় মুদ্রায় 500 টাকার কাছাকাছি এর দাম হয়। যত বড় সাইজের মুখোশ নেবেন তত বেশি দাম। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শ্রীলঙ্কার নুয়ারা এলিয়ার আরেকটা নাম হলো প্রথম আলো। স্থানীয় মানুষদের খুব প্রিয় একটি জায়গা এই নুয়ারা এলিয়া। বলা হয় এখানকার হাগগালা উদ্যানটি আসলে রামায়ণের অশোক বন। প্রায় 1300 টাকা ভারতীয় মুদ্রা দিয়ে আমরা এই বাগানে ঢুকেছিলাম। সত্যি যদি এই জায়গাটা অশোক বন হয়ে থাকে তাহলে খুব একটা আশ্চর্য হব না। পাশে একটি সীতামাতার মন্দিরও রয়েছে, খুব পুরানো কিছু কালো পাথরের ঠাকুরের মূর্তি রাখা আছে সেখানে। স্থানীয় মানুষদের কাছে নুয়ারা এলিয়া একটি ছোট্ট ইউরোপিয়ান শহরের শ্রীলঙ্কান প্রতিমূর্তি। আসলে এখানে ব্রিটিশরা চা চাষ শুরু করার পর কলম্বোর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে নুয়ারা এলিয়ায় পাহাড়ের উপরে একটি ছোট্ট শহর তৈরি করা হয়েছিল। গলফ কোর্স, চা বাগান, ডেয়ারি ফার্ম, এই নিয়ে এখনও রয়েছে সেই নুয়ারা এলিয়া। আমরা দুদিন কাটিয়েছিলাম এখানে। তবে এখান থেকে সরাসরি উভা প্রভিন্সের এলা নামের আরেকটা শহরে চলে যাওয়া যায়। একটি সুন্দর রোদ ঝলমলে দিনে এই এলার আদাম পাহাড় থেকে প্রায় 70 কিলোমিটার দূরের কলম্বো কিন্তু আরামসে দেখা যায়। এলা জায়গাটা অসাধারণ লেগেছিল আমার, অসম্ভব সুন্দর জায়গাটা। এলাতে আমরা যে হোটেলে ছিলাম তার নাম দ্য মাউন্টেন ভিউ। মোটামুটি 20 কেজি ব্যাগ টেনে টেনে আমাদের হোটেল অবধি হেঁটে চড়তে হয়েছিল, যেটা এক ধরনের হাইক বলা যেতে পারে। চা বাগানের মধ্য দিয়ে 2 কিলোমিটার হাঁটা, অদ্ভুত সুন্দর এক অভিজ্ঞতা। এলার নাইট লাইফও কিন্তু বেশ ভালো। এখান থেকে রাত্রিবেলাতে আপনারা অ্যাস্ট্রো ফটোগ্রাফিও করতে পারেন। আকাশ একদম পরিষ্কার থাকে আর ভীষণ মনোরম আবহাওয়া। একটা হালকা চাদর গায়ে দিয়ে রাখতে হয় এই এলাতে। আর এখানে এসে স্টিকনোবিল নামের একটি দোকানে গিয়ে ফ্রিজ ম্যাগনেট কিনতে একদম ভুলবেন না। কি যাবেন নাকি শ্রীলঙ্কা? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন 8335052001 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in এ। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য সব আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য রয়েছে আমার পছন্দের একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260। আরো বিশদ জানতে চোখ রাখুন।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
2: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ, তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে। এই তৃণ, এই ধুলি, ওই তারা, ওই শশী রবি, সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে, নও শুধু ছবি। কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের। তোমায় কি গিয়েছিন ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর। ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ন ছবি ন তুমি ছবি।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

কালজয়ী, আগে হ্যাঁ কালজয়ী, এরকম কিছু জিনিস আছে যেগুলো কিনা সত্যি টেস্ট অফ টাইম ক্রস করে আমাদের সামনে সগর্বে সদর্পে দাঁড়িয়ে আছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আগামী এক ঘন্টা জমে উঠতে চলেছে আমাদের আড্ডা কালজয়ী কিছু জিনিসপত্রকে নিয়ে। ইনফ্যাক্ট প্রত্যেকটি জাতিরই নিজস্ব কিছু কালজয়ী জিনিসপত্র আছে, বাঙালিও তার বাইরে নয়, আমাদেরও কিছু কালজয়ী এরকম ব্যাপার আছে, মানুষ আছেন, ঘটনা আছে, এমনকি কিছু জিনিসপত্রও আছে, কিছু সৃষ্টি আছে। তো সেরকমই কিছু কালজয়ী জিনিসের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

যদি কালজয়ী কিছুর কথা বলতেই হয়, তাহলে আমাদের বাঙালি জাতির ক্ষেত্রে কিন্তু সৃষ্টিশীলতা সব থেকে বেশি ডিমান্ড করে আর সব থেকে বেশি আবেদনও রাখে। যেমন ধরুন, কিছু গান, কিছু সাহিত্য, কিছু গল্প, কিছু উপন্যাস, কিছু নাটক, যেগুলো কিনা আমাদের বাঙালি জাতির শিরায় শিরায় জড়িয়ে রয়েছে। যেমন ধরুন, একটি নাটকের কথাই আপনাকে বলি, নবান্ন। 1944 খ্রিস্টাব্দে সেই নাটকটি প্রথমবার অভিনীত হয়। সেই থেকে এখনও পর্যন্ত নবান্ন অভিনীত হয়ে চলেছে। এটি একটি কালজয়ী নাটক, আর সেই নাটকের নাট্যকার যিনি বিজন ভট্টাচার্য, আজকে তার জন্মদিন। রেডিও বাংলানাইট .com পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল অপরিশ্রিম শ্রদ্ধা। তো রেডিও বাংলানাইট .com-এ আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে কালজয়ী কিছু জিনিসপত্রকে নিয়ে। তো সেরকমই কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

এবার যে কালজয়ী ব্যাপারটির কথা আপনার সঙ্গে শেয়ার করব, সেটি কিন্তু কোনো ঘটনা কিংবা কোনো সাহিত্য কিংবা নাটক নন। তিনি হলেন একজন রক্ত মাংসের মানুষ, শুধু তিনি নয়, তাঁরা। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কালজয়ী কিছু ব্যাপারকে নিয়ে যেগুলো কিনা আমাদের বাঙালি জাতির অস্তিত্বের সঙ্গে জড়িত। তো তার মধ্যে দুজন কিন্তু আছেন, অর্থাৎ মহানায়ক এবং মহানায়িকা, এদের কথাই আপনাকে বলছি। মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন। এই উত্তম সুচিত্রা জুটি কিন্তু কালজয়ী, তার কারণ এখনও যখন উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটির কোনো বাংলা ফিল্ম দেখায়, তখনও কিন্তু আমাদের জেনারেশনের ছেলেপিলেরাও দিব্যি ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখি যে ঠিক অভিনয়টা কাকে বলে। তো বলা যেতেই পারে এই জুটি কিন্তু পুরোপুরি কালজয়ী। তো এরকম কালজয়ী আরও অনেক ঘটনা, অনেক মানুষজন আছেন, তো সেরকমই আরও কিছু কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইও উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।
5: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

উত্তম কুমার সুচিত্রা সেন যেরকম নিজেদের প্রেজেন্স দিয়ে সিলভার স্ক্রিন মাতিয়ে রাখতেন, সেরকমই আরও কয়েকজন কিন্তু আছেন যারা কিনা নিজের কণ্ঠের জাদুতে মাতিয়ে রেখেছেন বাঙালিকে আবহমান কাল ধরে। যেমন ধরুন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র কিংবা মানবেন্দ্র মুখোপাধ্যায়, ওদিকে সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতা দত্ত, এরাও কিন্তু আমাদের বাঙালির জীবনে একদম কালজয়ী মানুষজন। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে কালজয়ী মানুষ, ঘটনা, কবিতা, সাহিত্য, এরকম কিছু কথা আপনার জন্য আমি গৌরব শেয়ার করছি একটা ছোট্ট ব্রেকের ওপ্রান্তে। এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

এরপর যে ব্যাপারটি আসছে সেটি হলো একটি খেলা, সেই খেলা যা কিনা আমাদের গোটা বাঙালি জাতির একদম অস্তিত্ব রক্ত মজ্জার সঙ্গে জড়িত। কথা বলছি সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এই ফুটবলকে নিয়ে। এই ফুটবল মানেই কিন্তু বাঙালির উন্মাদনার একদম শেষ নেই, একদম শুরুর দিন থেকে বাঙালি কিন্তু ফুটবলকে নিয়ে একদম রোমাঞ্চিত। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই দুটো ক্লাব এবং তাদের সংগ্রাম, ঘটি বাঙালির লড়াই একদম জমে দই, কি বলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল কালজয়ী কিছু জিনিসপত্রকে নিয়ে। কালজয়ী এরকম বেশ কিছু ঘটনা বাঙালির জীবনে আছে যেগুলো কি না এখনও পর্যন্ত ঠিক সেইভাবেই বয়ে চলেছে যেটা আগে ছিল। সেরকমই কিছু মানুষ, সেরকমই কিছু কবিতা, নাটক, সাহিত্য এবং খেলাধুলার কথাও আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো এই কথাগুলো জেনে? আমি যে বললাম এগুলো কালজয়ী, আপনি কি একমত? একমত হন বা নাই হন জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। আর অবশ্যই প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি। আমার সঙ্গে রয়েছে ছোটবেলার গল্প, আমার সঙ্গে রয়েছে সিনেমার গল্প, আমার সঙ্গে রয়েছে মন ভালো করার বেশ কিছু গান এবং কথা। আপনি কি চুজ করছেন? আমাকে করতেই হবে, তার কারণ ভালো ভালো গান রয়েছে আমার সঙ্গে, তাই কান রাখতেই হবে রেডিও বাংলা নেই ডট কমে মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আচ্ছা, সবসময় একটা শুরুতে মন ভালো লাগার গানের কথা বলি। এই যে মন, এই মনটা তো কখনো কখনো আমাদের খারাপ হয়, সবসময় তো ভালো থাকতে পারে না, বেশিরভাগ সময় মন খারাপ হয়। আর কেন হয় সেটা আমরা জানি না, অনেক সময় আমাদের কাছে কারণ থাকে, আবার অনেক সময় কারণ থাকে না, বা কারণ থাকলেও আমরা বুঝতে পারি না কেন খারাপ হচ্ছে। আর সেই সময় আমরা চাই যে মনটাকে ভালো করার জন্য, আবার অনেকেই স্যাড সং শুনে বা হচ্ছে কি বলবো একটা কোনো সোশ্যাল মিডিয়ায় স্যাড স্ট্যাটাস দেখে কিন্তু মনটাকে আরও বেশি খারাপ করে দেয়। আমার মনে হয় না সেগুলো কিছু করার দরকার আছে। আমার মনে হয় মন ভালো করার জন্য আপনার মনের যে ভিতরকার কথাগুলো সেগুলো এক্সপ্রেস করুন। হ্যাঁ, হতে পারে আপনি ইন্ট্রোভার্ট, সেখানে আপনার বন্ধু কি বলুন তো একটা ছোট্ট ডায়েরি, আর সেই জন্য আজকের রাতে রয়েছে ডায়েরি।

আমি যদি আজকের আনটায় আপনাকে জিজ্ঞাসা করি, আপনি ডায়েরি লিখতে ভালোবাসেন, যদি উত্তর আসে হ্যাঁ, তাহলে বলবো রেগুলার লেখেন, কী কী লেখেন, আর লেখে কি কোনো ইম্প্রুভ হয়েছে, আর কেনই বা ডায়েরি লেখেন। কেন ডায়েরি কোনো কথা বলতে পারে না, রিপ্লাই করতে পারে না, সেই জন্যই কি আপনি লেখেন? অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো আমি নিজেই জানি না। অনেক সময় আমাদের মনে অনেক কিছু প্রশ্ন জাগে, সেই উত্তরগুলো আমরা জেনেও না জানার ভান করি মন থেকে, অর্থাৎ মনের ভিতরে যে প্রশ্নগুলো ঘুরপাক খায় সেগুলোর উত্তর আমরা খুঁজে বেড়াই, আর যখনই খুঁজে বেড়াই উত্তর পাই না, ঠিক সেই সময় মনটা খারাপ হয়। আর ঠিক সেই সময় যদি আপনি একটা পেন আর পেপার নিয়ে আপনি নিজের মনের কথাগুলো শেয়ার করেন কাউকে ভেবে, এবং এটা ভাবেন যে সে শুনছে আমার কথাগুলো, আমার ভুলগুলোকে রেকটিফাই করার চেষ্টা করছে, বা এইরকম একটা সাইকোলজিক্যাল যদি সার্কেলের মধ্যে আপনি ঘোরেন, আপনি অটোমেটিকলি মন ভালো করেই দেবেন নিজের। তার কারণ আমরা চেপে রাখি বলে কিন্তু বেশি দুঃখ হয়, চেপে রাখি বলেই কিন্তু আবার পরের বার ওই পুরনো যে দুঃখটা সেখান থেকে শুরু হয়, আবার নতুন দুঃখ মানে যোগ হয়, আমাদের সেই যোগ থেকে বিয়োগ করতে হবে, আর তার জন্য একটা ছোট্ট ডায়েরির অবশ্যই প্রয়োজন।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপডেট ও বাংলানিউজ ডট কম এ রুবিনা আছে আপনার সঙ্গে এবং কথা হচ্ছে ডায়েরি নিয়ে, ডায়েরি লেখা নিয়ে। ডায়েরি লেখাটা একটা হবি হতে পারে, ডায়েরি লেখাটা একটা হ্যাবিট হতে পারে, আপনার কোনটা? আমার হ্যাবিট না, আমার শখ যদি বলি তাহলে খুব মিথ্যে কথা বলা হবে, শখটা কখন হারিয়ে গেছে। আসলে অনেকগুলো ডায়েরি যখন জমে যায়, জীবনের অনেক ঘটনাগুলো পাতার মধ্যে বন্দি হয়ে যায়। কখনো যদি সেই পাতাগুলো খুলে দেন আপনি, অনেক সময় চোখের কোণে জলও আসবে, আবার কখনো কখনো মুখের কোণে হাসিও আসবে। সেটা ডিপেন্ডস করে আপনি কিভাবে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছেন। অনেক সময় দুঃখ হয়ে যাওয়ার ঘটনাগুলো কিন্তু আমরা ভীষণ ভাবি যে কি সিলি ব্যাপার হয়েছিল। তো যাই হোক, মনটা বেশি মানে ভারী করে লাভ নেই, বেশি কঠিন কথা বলে লাভ নেই, যেহেতু আমাদের মজার কথা বলার জন্য আজকে গান্দরিয়ার আড্ডা। এবং অবশ্যই মানে ভারী করে লাভ নেই, বেশি কঠিন কথা বলে লাভ নেই, যেহেতু আমাদের মজার কথা বলার জন্য আজকে গান্দরিয়ার আড্ডা। এবং অবশ্যই আমি সবসময় মন ভালো করার

0: শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের আজকের আড্ডা বা বিষয় যাই বলি না কেন, আজকে আমরা একজনকে স্মরণ করব এবং যে মানুষটিকে স্মরণ করব তিনি কিন্তু আমাদের সকলের খুব প্রিয় কবি, রূপসী বাংলার কবি। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি, একদমই ঠিক ধরেছেন, জীবনানন্দের কথা বলছি আমরা আজকে। তো গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, আর তাতেই তিনি রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন। তো বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন। আবার অন্যদিকে অন্নদাশঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছেন। আবার সমালোচকদের অনেকে তাকে কিন্তু রবীন্দ্রনাথ ও নজরুলের পরবর্তী কবি, এই পরবর্তী কবি মানে বাংলা সাহিত্যের প্রধান কবিও বলেন। তো জীবনানন্দের মনোলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে পুরস্কৃত হয়, সেটা ধরুন ওই 1953 সালে। 1955 সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে হয়েছে রূপসী বাংলা, মনোলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা, কালবেলা, শ্রেষ্ঠ কবিতা। তো আমাদের আজকের আড্ডা সেই জীবনানন্দ দাশকে নিয়ে। তো জীবনানন্দ দাশ প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ রচনাও প্রকাশ করেছেন। তবে 1954 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি 21টি উপন্যাস এবং 126টি ছোট গল্প রচনা করেছিলেন, যার একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। আরও অনেক কিছু জানব, কিন্তু এখন আমাদের জন্য অপেক্ষা করছে গান, শুনে ফিরে আসি, তারপর আবারও জীবনানন্দ দাশকে নিয়ে আজকের এই বিশেষ পর্ব গান মুসাফির। সঙ্গে থাকুন, ফিরে আসছি।
1: এখানে গলি গুঁজি হোঁচট লাগে পায়, পলকা সংসার এখানে কার, জন্ম মৃত্যুর প্রগাঢ় কৌতুকে হাসিও কান্নার সারাত সার, হাসিও কান্নার সারাত সার।

কিছুই কিছু নয়, হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ। আমাকে যেতে হবে এখন।

ভূমিগুলি স্মৃতিকে খায়, আমাকে টান মারে রাত্রি জাগা নদী, আমাকে টানে গূঢ় অন্ধকার, আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায় মধ্যরাত্রির বন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেই ডট কম। আর আজ রেডিও বাংলা নেই ডট কমে গান মুসাফিরে চলছে জীবনানন্দ দাশের কথা। তো জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি, লেখক ও প্রাবন্ধিক। তো তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম এবং তার কবিতায় পরাবাস্তবের দেখা মেলে। তো জীবনানন্দের প্রথম কাব্য নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। তো মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং 1999 খ্রিস্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতা কিন্তু পরিণত হয়ে গিয়েছিলেন। জীবনানন্দের সম্পর্কে আমরা অনেক কিছু আরও জানবো, যেমন তার কাব্যে প্রকৃতি এসেছে সুন্দরভাবে, একেবারে যেন বাস্তব প্রকৃতি এবং প্রকৃতিপ্রেমী একজন কবি বলা যেতে পারে। শুধু প্রকৃতি নয়, কিন্তু তার কাব্যে যেটা এসেছে সেটা হলো নারী, কখনো শাশ্বতী, কখনো সুরঞ্জনা, আবার কখনো মনোলতা সেন। কী অভাবনীয় সেই সব লাইন যা আজও মনে দাগ কেটে যায়। তো প্রকৃতির অভাবনীয় সৌন্দর্যের কাব্যে প্রস্ফুটিত সেই মানুষটিকে সকলেই আখ্যা দিয়েছেন রূপসী বাংলার কবি। আমরা ফিরব তার কথা নিয়ে আবারও সঙ্গে।

জীবনানন্দ দাশের কথা নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরে রেডিও বাংলাদেশ ডট কমে। সঙ্গে আছি আমি সবিক, আর সঙ্গে আছেন ওপারে আপনারা। তো জীবনানন্দ দাশের প্রথম জীবনের অপ্রকাশিত পাণ্ডুলিপি খোয়া গিয়েছে বলে জানিয়েছিলেন তার মেয়ে মঞ্জুশ্রী দেবী। যতদূর মনে পড়ছে, তিনি মেচেদা থেকে লোকাল ট্রেনে ফিরছিলেন। ট্রেনের বসার সিটের তলায় রাখা সুটকেসেই জীবনানন্দের অপ্রকাশিত পাণ্ডুলিপি ছিল। তো অনেক খাতা ছিল। যখন হাওড়া স্টেশনে নামেন, তখন দেখেন ওই সুটকেসটি নেই, এবং সুটকেস চোর ভেবেছিল কয়না বা টাকা পয়সা আছে, কিন্তু সেসব কিছু না পেয়ে রদ্দি কাগজ হিসেবে বেচে দিয়েছিল। আর সেই কাগজ, মানে কাগজে আর কি, মুদির দোকানদার ঠোঙা করে সর্ষে বিক্রি করছেন। তবে হারানো পাণ্ডুলিপির কিছু অংশ উদ্ধার করা গিয়েছিল, পুরোটা কিন্তু পাওয়া যায়নি। এবং আরও অনেক কিছু জানা যায়, যেমন জীবনানন্দের এক খুড়তুতো বোন ছিলেন, তার প্রতি দুর্বল ছিলেন উনি, কিন্তু সম্পর্ক গড়ার সাহস পায়নি। তার ছায়াতেই তিনি বনলতা সেন লিখেছিলেন। জীবনানন্দকে অনেক নামে আখ্যায়িত করা হতো, যেমন চিত্ররূপময় কবি, ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতম কবি, কিংবা ধরুন এই রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি, বিপন্ন মানবতার নীলকণ্ঠ কবি, বিপন্ন বিস্ময়ের কবি। তো এইভাবে কবিকে আমরা জানতাম, আমরা চিনতাম, এবং কালচেতনার কবি বলতেন, আবার জীবনবোধের কবিও বলতেন। তাই আমাদের এই আটটা আবারও এগিয়ে নিয়ে যাবো, কিন্তু এখনও অপেক্ষা করছে আবার কয়েকটা গান। ফিরে আসি, আবারও বলবো জীবনানন্দ দাশের আরও কিছু কথা, সঙ্গে থাকবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

জীবনানন্দ দাশের কথা নিয়ে আড্ডা চলছে আজকে রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরে। তো জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা আরও কিছু জানবো, যেমন ধরুন এই ব্যাপারটা শুনলে আপনি নিশ্চয়ই অবাক হবেন, হয়তো আমরা কবিদের চিনি জানি কিন্তু নেপথ্যে অনেক গল্প থাকে, অনেক ইতিহাস থাকে যেগুলো কিন্তু শুনলে শিহরিত হতে হয়। সেরকমই যেমন জীবনানন্দের বাড়ি প্রসঙ্গে জীবনানন্দের ছাত্র আবুল কালাম শামসুদ্দিন লিখেছিলেন, বাংলো ধরনের বাড়ি উপরে সনের চাল, বেড়া আধেক ইট আর আধেক বাঁশের, কিন্তু ভিতরে সাহিত্য পাঠকের কাছে আশ্চর্যের জগৎ, কি না বই আর বই। ভাবুন তো শুনলেই কেমন শিউরে উঠতে হয় এবং গাটা কেমন শিউরিত হয়। সত্যি তো জীবনানন্দ দাশ ফুলশয্যার রাতে স্ত্রীর কাছ থেকে গানের আবদার জানিয়ে বলেছিলেন, ফুলশয্যার রাতে তার সর্বপ্রথম কথা হলো, আমি শুনেছি তুমি গান গাইতে পারো, একটা গান শোনাবে? তো খুবই জীবনানন্দ দাশের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ঝড়া পালক নামক একটি সিনেমা, যারা দেখেননি অবশ্যই দেখবেন। আরও অনেক কথা বাকি আছে বলবো, কিন্তু এখন আবারও গানে ফিরি, সঙ্গে

ব্যাকটু ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ আটটা গান মুসাফিরে জীবনানন্দ দাসকে নিয়ে। তো আমরা একদম শেষের দিকে পৌঁছে গেছি। তো একটা কথা অবশ্যই জেনে রাখা ভালো, আমরা অনেকেই হয়তো জানি না এই ব্যাপারে, যে কবি জীবনানন্দ দাস কিন্তু নিজেই নিজ রচনার কড়া সমালোচক ছিলেন। তাই 850 কবিতার বেশি কবিতা লিখলেও তিনি জীবদ্দশায় মাত্র 262 কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় ও কাব্য সংকলনে প্রকাশ করতে গিয়েছিলেন। এমনকি রূপসী বাংলার সম্পূর্ণ প্রস্তুত পাণ্ডুলিপি তরঙ্গে মজুদ থাকলেও তা প্রকাশের সিদ্ধান্ত নিতে পারেননি জীবনানন্দ দাস। তবে তিনি এই কাব্যগ্রন্থটির নাম দিয়েছিলেন বাংলার ত্রস্ত নীলিমা, যা তার মৃত্যুর পর আবিষ্কৃত হয় এবং রূপসী বাংলা প্রচ্ছদ নামে প্রকাশিত হয়। আরেকটি পাণ্ডুলিপি আবিষ্কৃত হয় মৃত্যু পরবর্তীকালে, যা বেলা অবেলা কালবেলা নামে প্রকাশিত হয়। তো জীবদ্দশায় তার একমাত্র পরিচয় ছিল কবি। অর্থের প্রয়োজনে তিনি কিছু প্রবন্ধ লিখেছিলেন ও প্রকাশ করেছিলেন, তবে নিভৃতে গল্পে বা উপন্যাসে লিখেছিলেন প্রচুর, যার একটিও প্রকাশের ব্যবস্থা নেয়নি। এছাড়া ওই যেটা আগেই বলেছি, 665টির বেশি খাতায় লিটারেরি নোটস লিখেছিলেন, যার অধিকাংশ এখনো প্রকাশিত হয়নি। আমাদের আড্ডা আছে পর্যন্তই। radiobanglanet.com এর পক্ষ থেকে জীবনানন্দ দাসের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা, শ্রদ্ধাঞ্জলি। কবি যেখানেই থাকুন, আমাদের মধ্যে আজীবন থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা।

আদুরে। আদুরে এমন একটা শব্দ যে শব্দটার মধ্যে মিশে আছে অনেক আদর। আপনার প্রিয় মানুষের কাছে আপনার নানা রকম আদর আছে, যেমন আদরের ডাক নাম আছে, আদরের হাতে রান্না করা খাবার আছে, কিংবা আদরের মানুষ আছে, যেই মানুষগুলো আমাদের মন এবং প্রাণ দুটোই সতেজ করে। আপনার জীবনেও নিশ্চয়ই আদুরে মানুষ কিংবা আদুরে ডাকনাম কিংবা আদুরে যাবতীয় কিছু আছে, থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন এর উদ্দেশ্য।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আপনারা যদি এখনও ফলো করা না হয়ে থাকে তাহলে অবশ্যই গিয়ে আমাদের ফেসবুক পেজটা একবার ফলো করে দিন। অনেক মানুষের কাছে আদুরে পেটস থাকে, তাদের প্রিয় মানুষ তাদের পোষ্য, এবং সেটা ম্যাক্সিমামটাই ডগি হতে পারে, বিড়াল হতে পারে, এবং তাদের ভারী মজার মজার আদুরে নাম আছে। সেই নামগুলো আমাকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে, এবং আপনার সবথেকে আদুরে পোষ্যটার নাম কিংবা তার সঙ্গে কোনো স্পেশাল মোমেন্টস থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712।

0: ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আপনার আদুরে পোষ্যটার সঙ্গে তো আপনার প্রচুর মেমরিজ থাকারই কথা, কারণ পেট এমনই একটা, সে আপনার সব সময় সঙ্গী, স্পেশালি অবসরের সঙ্গী। আমার কাছে একটা সফট টয়েস আছে যেটা পিলো কাম ডগ, কিন্তু ওকে আমি একটা আদুরে নাম দিয়েছি, ওর নাম গোল্লা। যখন আমার ভীষণ মন খারাপ হয় তখন ওকে জড়িয়ে ধরে আমার স্ট্রেস রিলিজ হয়, আর যখন আমি রাত্রে ঘুমাই তখন ওকে মাথায় রেখে আমি ঘুমোই। সত্যি কথা, আমরা আদুরে জিনিসগুলোকে মাথায় রেখে দিই। গোল্লা আমার কাছে ভীষণ স্পেশাল একজন, সফট টয়েস হলেও ও আমার খুব কাছের একজন। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি গানের বিরতির পর, এসে আড্ডা মারব আরো গোল্লাকে নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।
1: জো নাকি যায় গো নাকি, ধরে এক মুঠো পুষ্প নাকি, কালো আকাশে

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাট,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন হিরুদ্দেশ, আজ কথা হচ্ছে আদুরে জিনিসপত্র নিয়ে, যেগুলো আমাদের কাছে ভীষণ আদুরের। কথা হচ্ছিল গোল্লাকে নিয়ে। গোল্লা সফট টয়েজ হলেও মানছি ওর কোনো প্রাণ নেই, কিন্তু যখন আমার প্রাণটা কেঁদে ওঠে তখন ওকে জড়িয়ে ধরে আমার স্ট্রেস রিলিজ হয়। সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং ভীষণ গভীর একটা বিষয়। আমি জানি এরকম কোনো স্পেশাল জিনিস যেটা আপনার স্ট্রেস রিলিজ করে কিন্তু আপনার ভীষণ আদরের, সেই জিনিসটা কী সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। মন যখন নিরুদ্দেশ, আজ আড্ডা মারছি আদুরে জিনিসপত্র নিয়ে। আদুরে ডাকনাম আছে, আদুরে খেলনা আছে, আদুরে পোষ্য আছে। আপনার সব থেকে আদুরে জিনিসটা কোনটা সেটা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতেই পারেন, +7475039657712 তে। আজকে একটা সিক্রেট আপনার সঙ্গে আমি শেয়ার করছি। আমার একটা আদুরে ডাকনাম আছে, সেটা ছোটোবেলায় আমার বাবা মা আমাকে ডাকতেন, সেই নামটা আপনার সঙ্গে আমি শেয়ার করব। সেই নামটা হলো ম্যাও। আমাকে বাবা মা ছোটোবেলায় আদর করে ম্যাও বলে ডাকতো, এবং বিড়ালের সঙ্গে নাকি আমার অনেক অ্যাক্টিভিটিস ভীষণ মিলে যেত সেই সময়। ছোটোবেলাটা সত্যি মজার হয় এবং ছোটোবেলাটা সত্যি খুব তাড়াতাড়ি কেটে যায়। তো সেরকমই কেটে যায় আজকের এই বিশেষ আড্ডার সময়টা। আজ তাহলে আসি, আগামী সোমবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেট, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব। আশা ভোঁসলের কণ্ঠে সেই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে এই সোনার গল্পই বলবো। আসলে আমরা যখন কোনো কথা বলি, তখন আমরা এটা ভেবেই কথা বলি যে কেউ আমাদের কথাগুলো শুনবে, কিন্তু যদি সত্যি সোনার কেউ না থাকে, তাহলে কি আমাদের কথা বলতে ইচ্ছে করবে? তবে এটা ঠিক, যদি সত্যি কেউ আমাদের এরকম কোনো রোম্যান্টিক কথা বলে, তখন আমাদের এই গানের মতোই বলতে ইচ্ছে করবে যে তুমি বলবে আমি শুনবো। কারণ ওই মিষ্টি মিষ্টি প্রেমের কথাগুলো শুনতে কার না ভালো লাগে, আর সেই জন্যই মনে হয় এই কথাগুলো কেউ বলতেই থাকুক আর সেটা আমরা শুনতেই থাকি। কিন্তু রোজকার জীবনে আমরা এই যে নানা কথা বলি, সেখানে কিন্তু সত্যি কথা বলার যেমন লোক রয়েছে, তেমনি কথা শোনার লোকেরও কিন্তু প্রয়োজন। এই শোনার গল্প নিয়েই থাকবো আমরা আজকে আমাদের পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা যখন কোনো কথা বলি, আমরা তখন এটা ভেবেই কথা বলি যে আমাদের কথাগুলো কেউ শুনবে। যেমন আমি বলছি, আপনি শুনছেন, আর এইভাবেই কিন্তু আমাদের প্রতিদিনের কথা বলা আর শোনা। সেই শোনার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে শোনার কথা বলছি, আসলে এখন শোনার লোকের ভীষণ অভাব। সবাই ভীষণ বলতে চায়, সবাই চায় যে আমার কথাগুলো আগে বলে দিই, আমার কথাগুলো কেউ শুনুক। কিন্তু সবাই যদি ভাবে যে আমার কথাটা আমি বলতে চাই, তাহলে শুনবে কে? তাই শোনার মানুষ কিন্তু ভীষণ প্রয়োজন, যেটা এখন ভীষণ কমে যাচ্ছে। কারণ সত্যি সত্যি শোনার জন্য যেই ধৈর্যটা প্রয়োজন, সেটা এখন অনেকের মধ্যেই কিন্তু আর পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে ভালো লিসেনার সত্যি পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা দেখেছি যে যখন আমরা কোনো সফল মানুষদের দেখি, তখন দেখি যে তারা কিন্তু গুড লিসেনার্স হয়। তাই ভালো শোনার অভ্যেস তৈরি করাটা কিন্তু ভীষণ জরুরি। আমাদের এই শোনার গল্পের কথা যখনই আমি বলছি, তখন মনে পড়ে যাচ্ছে আমার এক বন্ধুর কথা, বলবো আপনার সঙ্গে, শেয়ার করব। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশ রাঙে সোনা ঝরা রোদুরে।
1: আমরা অনেক সময় বলে থাকি যে আমার কথা কেউ শোনে না, বা বাচ্চারা একদম কথা শোনে না। এই কথাগুলো কিন্তু আমরা অনেক সময় শুনতে পাই। আজ আমরা কথা বলছি শোনার গল্প নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে শোনার কথা বলছি, আসলে আমরা সবাই সেই কথাগুলোই শুনতে পছন্দ করি যেগুলো আমাদের ভালো লাগে, যেটা আমরা শুনতে চাই। আমরা সেই কথাগুলো একদম শুনতে পছন্দ করি না বা শুনি না যেগুলো আমাদের মতের বিরুদ্ধে, সেটা বাচ্চা হোক কিংবা বড়। আমরা নিজেরাও কিন্তু সেই কথাগুলো মোটেই পছন্দ করি না বা শুনি না যেগুলো আমাদের একদম মনে হয় যে আমাদের শুনতে ইচ্ছে করছে না। বাচ্চারাও ঠিক তেমনই, তাদের যেই কাজটা করতে ভালো লাগে না সেই কথাটা তারা একদম শোনে না। তাই আমরা যদি এমন কথা বলি বা কথাগুলোকে আমরা শোনার মতো করে বলি, তার ভালো লাগবে এমন করে বলি, তাহলে সেই কথা সবাই শুনতে চাইবে। কিন্তু যদি আমরা সেই কথাগুলোকে আদেশ উপদেশের মতো করে বলি, তাহলে কিন্তু সেই কথা শুনতে মোটেই ভালো লাগবে না। আর এইভাবেই কিন্তু এই কথা বলা আর সেই কথা শোনা, এই যে একটা পরপর কাজগুলো, সেগুলো কিন্তু হয়ে যায়। আর এই যে শোনার গল্প, সেটা কিন্তু জারি থাকবে। তাই অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি শোনার গল্প নিয়ে। আমরা কেউ বলি, কেউ শোনে, সেখানে আমরা অনেক সময় দেখি বলার লোকটি প্রচুর রয়েছে কিন্তু শোনার লোকের বড় অভাব। আর সেখানেই আমার এক বন্ধু একবার খুব মজার একটা কথা বলেছিল। ও বলেছিল যে প্রথম দিনই কোনো সম্পর্কের মধ্যে ঠিক হয়ে যায় কে বলবে আর কে শুনবে। আসলে ওই যে বলা, সে বলাটা হয়তো অনেক সময় অনেক সহজ হয় কিন্তু শোনার কাজটা কিন্তু অত সহজ হয় না, বেশ কঠিন সেই কাজ। তাই ধৈর্য ধরে কারো কথা, কারো বায়না, কারো আদেশ, কারো উপদেশ, এগুলো শোনাটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। আর সেই কাজটা যদি কাউকে দিনের পর দিন করতে হয় আর তার যদি বলার সুযোগ না থাকে, সে কিন্তু একদিন সেই ধৈর্যের বাঁধটাকে তার ভেঙে ফেলতে হয়, আর তখনই কিন্তু একটা প্রতিবাদও দেখা যায়। আবার অনেকেই দেখা যায় মুখ বুঝে সে সেই শোনার কাজটা করে চলেছে। এই বলা আর শোনা, এই যে ব্যাপারটা, আর সেটা একেবারেই নির্ভর করে যে কি বিষয়ে বলা হচ্ছে আর সেটা শোনাটা কতটা জরুরি। এই বলা আর শোনা দুটো কাজের মধ্যে কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। এই শোনার গল্প আমাদের জারি থাকবে, তবে পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

bangladesh.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি সোনার গল্প নিয়ে, যেখানে এই বলা আর শোনা এই কথাগুলো তো আমরা প্রায় শুনি, কারণ আমরা কেউ বলি আর কেউ শোনে, আর এইভাবেই কিন্তু চলতে থাকে। এখানেই আমাদের আজকের এই পপকর্নের আড্ডায় অবশ্যই শেয়ার করতে ইচ্ছে করছে আপনার সঙ্গে অমৃতা প্রীতমের একটি কবিতার কিছুটা অংশ। সেই কবিতা দিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। দেখা হবে আগামী কাল থেকে একই সময়, চলে আসব আমি অনামিকা আমাদের পপকর্নের আড্ডা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ, উনি বলতেন সে শুনত, চলত সে এক খেলা, বলবার আর শুনবার। খেলার সরঞ্জাম ছিল দুটি কাগজের চিরকু, একটিতে লেখা ছিল বলো, একটিতে লেখা ছিল শোনো। একে কি নিয়তি বলে নাকি নিতান্তই কাকতলীয়, তার তোলা চিরকুটে সর্বদাই লেখা থাকত শোনো। সে শুধু শুনেই গেল, সে শুনল আদেশ, সে শুনল উপদেশ, নিষেধাজ্ঞা সব ছিল তার জন্যই, তার জন্য ছিল প্রত্যাখ্যান। সে জানত বলা আর শোনা কেবলমাত্র ক্রিয়াপদ নয়।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন

0: services. That level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম ফার্স্ট অফ জুলাই।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

কালজয়ী, আগে হ্যাঁ কালজয়ী, এরকম কিছু জিনিস আছে যেগুলো কিনা সত্যি টেস্ট অফ টাইম ক্রস করে আমাদের সামনে সগর্বে সদর্পে দাঁড়িয়ে আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আগামী এক ঘন্টা জমে উঠতে চলেছে আমাদের আড্ডা কালজয়ী কিছু জিনিসপত্রকে নিয়ে। ইনফ্যাক্ট প্রত্যেকটি জাতিরই নিজস্ব কিছু কালজয়ী জিনিসপত্র আছে, বাঙালিও তার বাইরে নয়, আমাদেরও কিছু কালজয়ী এরকম ব্যাপার আছে, মানুষ আছেন, ঘটনা আছে, এমনকি কিছু জিনিসপত্রও আছে, কিছু সৃষ্টি আছে। তো সেরকমই কিছু কালজয়ী জিনিসের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

যদি কালজয়ী কিছুর কথা বলতেই হয়, তাহলে আমাদের বাঙালি জাতির ক্ষেত্রে কিন্তু সৃষ্টিশীলতা সব থেকে বেশি ডিমান্ড করে আর সব থেকে বেশি আবেদনও রাখে। যেমন ধরুন, কিছু গান, কিছু সাহিত্য, কিছু গল্প, কিছু উপন্যাস, কিছু নাটক, যেগুলো কিনা আমাদের বাঙালি জাতির শিরায় শিরায় জড়িয়ে রয়েছে। যেমন ধরুন, একটি নাটকের কথাই আপনাকে বলি, নবান্ন। 1944 খ্রিস্টাব্দে সেই নাটকটি প্রথমবার অভিনীত হয়। সেই থেকে এখনও পর্যন্ত নবান্ন অভিনীত হয়ে চলেছে। এটি একটি কালজয়ী নাটক, আর সেই নাটকের নাট্যকার যিনি, বিজন ভট্টাচার্য। আজকে তার জন্মদিন। রেডিও বাংলায় .com পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল অপরিশ্রিম শ্রদ্ধা। তো রেডিও বাংলানেট .com-এ আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে কালজয়ী কিছু জিনিসপত্রকে নিয়ে। তো সেরকমই কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

এবার যে কালজয়ী ব্যাপারটির কথা আপনার সঙ্গে শেয়ার করব, সেটি কিন্তু কোনো ঘটনা কিংবা কোনো সাহিত্য কিংবা নাটক নন। তিনি হলেন একজন রক্ত মাংসের মানুষ, শুধু তিনি নয়, তাঁরা। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কালজয়ী কিছু ব্যাপারকে নিয়ে যেগুলো কিনা আমাদের বাঙালি জাতির অস্তিত্বের সঙ্গে জড়িত। তো তার মধ্যে দুজন কিন্তু আছেন, অর্থাৎ মহানায়ক এবং মহানায়িকা, এদের কথাই আপনাকে বলছি। মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন। এই উত্তম সুচিত্রা জুটি কিন্তু কালজয়ী, তার কারণ এখনও যখন উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটির কোনো বাংলা ফিল্ম দেখায়, তখনও কিন্তু আমাদের জেনারেশনের ছেলেপিলেরাও দিব্যি ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখি যে ঠিক অভিনয়টা কাকে বলে। তো বলা যেতেই পারে এই জুটি কিন্তু পুরোপুরি কালজয়ী। তো এরকম কালজয়ী আরও অনেক ঘটনা, অনেক মানুষজন আছেন, তো সেরকমই আরও কিছু কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।
5: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

উত্তম কুমার সুচিত্রা সেন যেরকম নিজেদের প্রেজেন্স দিয়ে সিলভার স্ক্রিন মাতিয়ে রাখতেন, সেরকমই আরও কয়েকজন কিন্তু আছেন যারা কিনা নিজের কণ্ঠের জাদুতে মাতিয়ে রেখেছেন বাঙালিকে আবহমান কাল ধরে। যেমন ধরুন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র কিংবা মানবেন্দ্র মুখোপাধ্যায়, ওদিকে সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতা দত্ত, এরাও কিন্তু আমাদের বাঙালির জীবনে একদম কালজয়ী মানুষজন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে কালজয়ী মানুষ, ঘটনা, কবিতা, সাহিত্য, এরকম কিছু কথা আপনার জন্য আমি গৌরব শেয়ার করছি। একটা ছোট্ট ব্রেকের ওপ্রান্তে এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

এরপর যে ব্যাপারটি আসছে সেটি হলো একটি খেলা, সেই খেলা যা কিনা আমাদের গোটা বাঙালি জাতির একদম অস্তিত্ব রক্ত মজ্জার সঙ্গে জড়িত। কথা বলছি সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এই ফুটবলকে নিয়ে। এই ফুটবল মানেই কিন্তু বাঙালির উন্মাদনার একদম শেষ নেই, একদম শুরুর দিন থেকে বাঙালি কিন্তু ফুটবলকে নিয়ে একদম রোমাঞ্চিত। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই দুটো ক্লাব এবং তাদের সংগ্রাম, ঘটি বাঙালির লড়াই একদম জমে দই, কি বলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল কালজয়ী কিছু জিনিসপত্রকে নিয়ে। কালজয়ী এরকম বেশ কিছু ঘটনা বাঙালির জীবনে আছে যেগুলো কি না এখনও পর্যন্ত ঠিক সেইভাবেই বয়ে চলেছে যেটা আগে ছিল। সেরকমই কিছু মানুষ, সেরকমই কিছু কবিতা, নাটক, সাহিত্য এবং খেলাধুলার কথাও আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো এই কথাগুলো জেনে? আমি যে বললাম এগুলো কালজয়ী, আপনি কি একমত? একমত হন বা নাই হন জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। আর অবশ্যই প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি। আমার সঙ্গে রয়েছে ছোটবেলার গল্প, আমার সঙ্গে রয়েছে সিনেমার গল্প, আমার সঙ্গে রয়েছে মন ভালো করার বেশ কিছু গান এবং কথা। আপনি কি চুজ করছেন? আমাকে করতেই হবে, তার কারণ ভালো ভালো গান রয়েছে আমার সঙ্গে, তাই কান রাখতেই হবে রেডিও বাংলা নেই ডট কমে মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আচ্ছা, সবসময় একটা শুরুতে মন ভালো লাগার গানের কথা বলি। এই যে মন, এই মনটা তো কখনো কখনো আমাদের খারাপ হয়, সবসময় তো ভালো থাকতে পারে না, বেশিরভাগ সময় মন খারাপ হয়। আর কেন হয় সেটা আমরা জানি না, অনেক সময় আমাদের কাছে কারণ থাকে, আবার অনেক সময় কারণ থাকে না, বা কারণ থাকলেও আমরা বুঝতে পারি না কেন খারাপ হচ্ছে। আর সেই সময় আমরা চাই যে মনটাকে ভালো করার জন্য, আবার অনেকেই স্যাড সং শুনে বা হচ্ছে কি বলবো একটা কোনো সোশ্যাল মিডিয়ায় স্যাড স্ট্যাটাস দেখে কিন্তু মনটাকে আরও বেশি খারাপ করে দেয়। আমার মনে হয় না সেগুলো কিছু করার দরকার আছে। আমার মনে হয় মন ভালো করার জন্য আপনার মনের যে ভিতরকার কথাগুলো সেগুলো এক্সপ্রেস করুন। হ্যাঁ, হতে পারে আপনি ইন্ট্রোভার্ট, সেখানে আপনার বন্ধু কি বলুন তো একটা ছোট্ট ডায়েরি, আর সেই জন্য আজকের রাতে রয়েছে ডায়েরি।

আমি যদি আজকের আনটায় আপনাকে জিজ্ঞাসা করি আপনি ডায়েরি লিখতে ভালোবাসেন, যদি উত্তর আসে হ্যাঁ, তাহলে বলবো রেগুলার লেখেন, কী কী লেখেন, আর লেখে কি কোনো ইমপ্রুভ হয়েছে, আর কেনই বা ডায়েরি লেখেন, কেন ডায়েরি কোনো কথা বলতে পারে না, রিপ্লাই করতে পারে না, সেই জন্যই কি আপনি লেখেন, অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো আমি নিজেই জানি না। অনেক সময় আমাদের মনে অনেক কিছু প্রশ্ন জাগে, সেই উত্তরগুলো আমরা জেনেও না জানার ভান করি মন থেকে, অর্থাৎ মনের ভিতরে যে প্রশ্নগুলো ঘুরপাক খায় সেগুলোর উত্তর আমরা খুঁজে বেড়াই, আর যখনই খুঁজে বেড়াই উত্তর পাই না, ঠিক সেই সময় মনটা খারাপ হয়। আর ঠিক সেই সময় যদি আপনি একটা পেন আর পেপার নিয়ে আপনার নিজের মনের কথাগুলো শেয়ার করেন কাউকে ভেবে, এবং এটা ভাবেন যে সে শুনছে আমার কথাগুলো, আমার ভুলগুলোকে রেকটিফাই করার চেষ্টা করছে, বা এইরকম একটা সাইকোলজিক্যাল যদি সার্কেলের মধ্যে আপনি ঘোরেন, আপনি অটোমেটিকলি মন ভালো করেই দেবেন নিজে। তার কারণ আমরা চেপে রাখি বলে কিন্তু বেশি দুঃখ হয়, চেপে রাখি বলেই কিন্তু আবার পরের বার ওই পুরনো যে দুঃখটা সেখান থেকে শুরু হয়, আবার নতুন দুঃখ মানে যোগ হয়, আমাদের সেই যোগ থেকে বিয়োগ করতে হবে, আর তার জন্য একটা ছোট্ট ডায়েরির অবশ্যই প্রয়োজন।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলায় .com এ রুবিনা আছে আপনার সঙ্গে এবং কথা হচ্ছে ডায়েরি নিয়ে, ডায়েরি লেখা নিয়ে। ডায়েরি লেখাটা একটা হবি হতে পারে, ডায়েরি লেখাটা একটা হ্যাবিট হতে পারে, আপনার কোনটা? আমার হ্যাবিট না, আমার শখ যদি বলি তাহলে খুব মিথ্যে কথা বলা হবে, শখটা কখন হারিয়ে গেছে। আসলে অনেকগুলো ডায়েরি যখন জমে যায়, জীবনের অনেক ঘটনাগুলো পাতার মধ্যে বন্দী হয়ে যায়। কখনো যদি সেই পাতাগুলো খুলে দেন আপনি, অনেক সময় চোখের কোণে জলও আসবে, আবার কখনো কখনো মুখের কোণে হাসিও আসবে। সেটা ডিপেন্ডস করে আপনি কিভাবে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছেন। অনেক সময় দুঃখ হয়ে যাওয়ার ঘটনাগুলো কিন্তু আমরা ভীষণ ভাবি যে কি সিলি ব্যাপার হয়েছিল। তো যাই হোক, মনটা বেশি মানে ভারী করে লাভ নেই, বেশি কঠিন কথা বলে লাভ নেই, যেহেতু আমাদের মজার কথা বলার জন্য আজকে গান্দরিয়ার আড্ডা। এবং অবশ্যই আমি

সবসময় মন ভালো করার কথা বলি, মন ভালো করার জন্য কিন্তু গান শোনাই আপনাকে, তাই জন্য গান শুনতে হবে, থাকতে হবে, পাশে থাকতে হবে, ভালোবাসতে হবে, আর ফলো করতে হবে www.radiobangali.com।

0: শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন ভিডিও বাংলা নিয়ে .com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের আজকের আড্ডা বা বিষয় যাই বলি না কেন, আজকে আমরা একজনকে স্মরণ করব এবং যে মানুষটিকে স্মরণ করব তিনি কিন্তু আমাদের সকলের খুব প্রিয় কবি, রূপসী বাংলার কবি। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি, একদমই ঠিক ধরেছেন, জীবনানন্দের কথা বলছি আমরা আজকে। তো গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, আর তাতেই তিনি রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন। তো বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন, আবার অন্যদিকে অন্নদাশঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছেন। আবার সমালোচকদের অনেকে তাকে কিন্তু রবীন্দ্রনাথ ও নজরুলের পরবর্তী কবি, এই পরবর্তী কবি মানে বাংলা সাহিত্যের প্রধান কবিও বলেন। তো জীবনানন্দের মনোলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে পুরস্কৃত হয়, সেটা ধরুন ওই 1953 সালে। 1955 সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে হয়েছে রূপসী বাংলা, মনোলতা সেন, মহাপৃথিবী, বেলা বেলা, কালবেলা, শ্রেষ্ঠ কবিতা। তো আমাদের আজকের আড্ডা সেই জীবনানন্দ দাশকে নিয়ে। তো জীবনানন্দ দাস প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ রচনাও প্রকাশ করেছেন। তবে 1954 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি 21টি উপন্যাস এবং 126টি ছোট গল্প রচনা করেছিলেন, যার একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। আরও অনেক কিছু জানব, কিন্তু এখন আমাদের জন্য অপেক্ষা করছে গান, শুনে ফিরে আসি, তারপর আবারও জীবনানন্দ দাসকে নিয়ে আজকের এই বিশেষ পর্ব গান মুসাফির সঙ্গে তখন ফিরে আসছি।
1: এখানে গলি গুঁজি হোঁচট লাগে পায়, পলকা সংসার এখানে কার, জন্ম মৃত্যুর প্রগাঢ় কৌতুকে হাসি ও কান্নার সারাৎসার, হাসি ও কান্নার সারাৎসার। এ যেন নিশি ডাক মৃতের হাত ছানি, এ যেন কুহকের অজানা বীজ, এমন মোহময় কিছুই কিছু নয় হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ। আমাকে যেতে হবে এখন।

গুলি স্মৃতিকে খায়, আমাকে টান মারে রাত্রি জাগা নদী, আমাকে টানে গূঢ় অন্ধকার, আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায় মধ্যরাত্রির বন্ধ দ্বার আমার।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর আজ রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরে চলছে জীবনানন্দ দাশের কথা। তো জীবনানন্দ দাস ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি, লেখক ও প্রাবন্ধিক। তো তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম এবং তার কবিতায় পরাবাস্তবের দেখা মেলে। তো জীবনানন্দের প্রথম কাব্য নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। তো মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং 1999 খ্রিস্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতা কিন্তু পরিণত হয়ে গিয়েছিলেন। জীবনানন্দের সম্পর্কে আমরা অনেক কিছু আরও জানবো, যেমন তার কাব্যে প্রকৃতি এসেছে সুন্দরভাবে, একেবারে যেন বাস্তব প্রকৃতি এবং প্রকৃতিপ্রেমী একজন কবি বলা যেতে পারে। শুধু প্রকৃতি নয়, কিন্তু তার কাব্যে যেটা এসেছে সেটা হলো নারী, কখনো শাশ্বতী, কখনো সুরঞ্জনা, আবার কখনো মনোলতা সেন। কী অভাবনীয় সেই সব লাইন যা আজও মনে দাগ কেটে যায়। তো প্রকৃতির অভাবনীয় সৌন্দর্যের কাব্যে প্রস্ফুটিত সেই মানুষটিকে সকলেই আখ্যা দিয়েছেন রূপসী বাংলার কবি। আমরা ফিরব তার কথা নিয়ে আবারও।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জীবনানন্দ দাশের কথা নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরে রেডিও বাংলা নেটওয়ার্ক কমে। সঙ্গে আছি আমি সবিক, আর সঙ্গে আছেন ওপারে আপনারা। তো জীবনানন্দ দাশের প্রথম জীবনের অপ্রকাশিত পাণ্ডুলিপি খোয়া গিয়েছে বলে জানিয়েছিলেন তার মেয়ে মঞ্জুশ্রী দেবী। যতদূর মনে পড়ছে, তিনি মেচেদা থেকে লোকাল ট্রেনে ফিরছিলেন। ট্রেনের বসার সিটের তলায় রাখা সুটকেসেই জীবনানন্দের অপ্রকাশিত পাণ্ডুলিপি ছিল। তো অনেক খাতা ছিল। যখন হাওড়া স্টেশনে নামেন তখন দেখেন ওই সুটকেসটি নেই, এবং সুটকেস চোর ভেবেছিল কয়না বা টাকা পয়সা আছে, কিন্তু সেসব কিছু না পেয়ে রদ্দি কাগজ হিসেবে বেচে দিয়েছিল। আর সেই কাগজ, মানে কাগজে আর কি, মুদির দোকানদার ঠোঙা করে সর্ষে বিক্রি করছেন। তবে হারানো পাণ্ডুলিপির কিছু অংশ উদ্ধার করা গিয়েছিল, পুরোটা কিন্তু পাওয়া যায়নি। এবং আরও অনেক কিছু জানা যায়, যেমন জীবনানন্দের এক কুর্তুতো বোন ছিলেন, তার প্রতি দুর্বল ছিলেন উনি, কিন্তু সম্পর্ক গড়ার সাহস পায়নি। তার ছায়াতেই তিনি বনলতা সেন লিখেছিলেন। জীবনানন্দকে অনেক নামে আখ্যায়িত করা হতো, যেমন চিত্ররূপময় কবি, ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতম কবি, কিংবা ধরুন এই রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি, বিপন্ন মানবতার নীলকণ্ঠ কবি, বিপন্ন বিস্ময়ের কবি। তো এইভাবে কবিকে আমরা জানতাম, আমরা চিনতাম, এবং কালচেতনার কবি বলতেন, আবার জীবনবোধের কবিও বলতেন। তাই আমরা আমাদের এই আড্ডা আবারও এগিয়ে নিয়ে যাবো, কিন্তু এখন অপেক্ষা করছে আবার কয়েকটা গান। ফিরে আসি, আবারও বলবো জীবনানন্দ দাশের আরও কিছু কথা, সঙ্গে থাকবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

জীবনানন্দ দাশের কথা নিয়ে আড্ডা চলছে আজকে রেডিও বাংলা .com-এ গান মুসাফিরে। তো জীবনানন্দ দাস সম্পর্কে আমরা আরও কিছু জানবো, যেমন ধরুন এই ব্যাপারটা শুনলে আপনি নিশ্চয়ই অবাক হবেন, হয়তো আমরা কবিদের চিনি জানি কিন্তু নেপথ্যে অনেক গল্প থাকে, অনেক ইতিহাস থাকে যেগুলো কিন্তু শুনলে শিহরিত হতে হয়। সেরকমই যেমন জীবনানন্দের বাড়ি প্রসঙ্গে জীবনানন্দের ছাত্র আবুল কালাম শামসুদ্দিন লিখেছিলেন, বাংলো ধরনের বাড়ি উপরে সনের চাল, বেড়া আধেক ইট আর আধেক বাঁশের, কিন্তু ভিতরে সাহিত্য পাঠকের কাছে আশ্চর্যের জগৎ, কি না বই আর বই। ভাবুন তো শুনলেই কেমন শিউরে উঠতে হয় এবং গাটা কেমন শিউরিত হয়। সত্যি তো জীবনানন্দ দাস ফুলশয্যার রাতে স্ত্রীর কাছ থেকে গানের আবতার জানিয়ে বলেছিলেন, ফুলশয্যার রাতে তার সর্বপ্রথম কথা হলো, আমি শুনেছি তুমি গান গাইতে পারো, একটা গান শোনাবে? তো খুবই জীবনানন্দ দাশের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ঝড়া পালক নামক একটি সিনেমা, যারা দেখেননি অবশ্যই দেখবেন, আরও অনেক কথা বাকি আছে বলবো, কিন্তু এখন আবারও গানে ফিরি।

ব্যাংকটুকু ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে জীবনানন্দ দাসকে নিয়ে। তো আমরা একদম শেষের দিকে পৌঁছে গেছি। তো একটা কথা অবশ্যই জেনে রাখা ভালো, আমরা অনেকেই হয়তো জানি না এই ব্যাপারে, যে কবি জীবনানন্দ দাস কিন্তু নিজেই নিজ রচনার কড়া সমালোচক ছিলেন। তাই 850 কবিতার বেশি কবিতা লিখলেও তিনি জীবদ্দশায় মাত্র 262 কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় ও কাব্য সংকলনে প্রকাশ করতে গিয়েছিলেন। এমনকি রূপসী বাংলার সম্পূর্ণ প্রস্তুত পাণ্ডুলিপি তরঙ্গে মজুদ থাকলেও তা প্রকাশের সিদ্ধান্ত নিতে পারেননি জীবনানন্দ দাস। তবে তিনি এই কাব্যগ্রন্থটির নাম দিয়েছিলেন বাংলার ত্রস্ত নীলিমা, যা তার মৃত্যুর পর আবিষ্কৃত হয় এবং রূপসী বাংলা প্রচ্ছদ নামে প্রকাশিত হয়। আরেকটি পাণ্ডুলিপি আবিষ্কৃত হয় মৃত্যু পরবর্তীকালে, যা বেলা অবেলা কালবেলা নামে প্রকাশিত হয়। তো জীবদ্দশায় তার একমাত্র পরিচয় ছিল কবি। অর্থের প্রয়োজনে তিনি কিছু প্রবন্ধ লিখেছিলেন ও প্রকাশ করেছিলেন, তবে নিভৃতে গল্পে বা উপন্যাসে লিখেছিলেন প্রচুর, যার একটিও প্রকাশের ব্যবস্থা নেয়নি। এছাড়া ওই যেটা আগেই বলেছি, 665টির বেশি খাতায় লিটারেরি নোটস লিখেছিলেন, যার অধিকাংশ এখনো প্রকাশিত হয়নি। আমাদের আড্ডা আছে পর্যন্তই। radiobanglanet.com-এর পক্ষ থেকে জীবনানন্দ দাশের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি। কবি যেখানেই থাকুন, আমাদের মধ্যে আজীবন থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা।

আদুরে। আদুরে এমন একটা শব্দ যে শব্দটার মধ্যে মিশে আছে অনেক আদর। আপনার প্রিয় মানুষের কাছে আপনার নানা রকম আদর আছে, যেমন আদরের ডাকনাম আছে, আদরের হাতে রান্না করা খাবার আছে, কিংবা আদরের মানুষ আছে, যেই মানুষগুলো আমাদের মন এবং প্রাণ দুটোই সতেজ করে। আপনার জীবনেও নিশ্চয়ই আদুরে মানুষ কিংবা আদুরে ডাকনাম কিংবা আদুরে যাবতীয় কিছু আছে, থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন এর উদ্দেশ্য

0: কদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
0: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার্ট সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার্ট সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আপনারা যদি এখনও ফলো করা না হয়ে থাকে তাহলে অবশ্যই গিয়ে আমাদের ফেসবুক পেজটা একবার ফলো করে দিন। অনেক মানুষের কাছে আদুরে পেটস থাকে, তাদের প্রিয় মানুষ তাদের পোষ্য, এবং সেটা ম্যাক্সিমামটাই ডগি হতে পারে, বিড়াল হতে পারে, এবং তাদের ভারী মজার মজার আদুরে নাম আছে। সেই নামগুলো আমাকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে, এবং আপনার সবথেকে আদুরে পোষ্যটার নাম কিংবা তার সঙ্গে কোনো স্পেশাল মোমেন্টস থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আপনার আদুরে পোষ্যটার সঙ্গে তো আপনার প্রচুর মেমোরিজ থাকারই কথা, কারণ পেট এমনই একটা, সে আপনার সব সময় সঙ্গী, স্পেশালি অবসরের সঙ্গী। আমার কাছে একটা সফট টয়েজ আছে যেটা পিলো কাম ডগ, কিন্তু ওকে আমি একটা আদুরে নাম দিয়েছি, ওর নাম গোল্লা। যখন আমার ভীষণ মন খারাপ হয় তখন ওকে জড়িয়ে ধরে আমার স্ট্রেস রিলিজ হয়, আর যখন আমি রাত্রে ঘুমাই তখন ওকে মাথায় রেখে আমি ঘুমোই। সত্যি কথা, আমরা আদুরে জিনিসগুলোকে মাথায় রেখে দিই। গোল্লা আমার কাছে ভীষণ স্পেশাল একজন, সফট টয়েজ হলেও ও আমার খুব কাছের একজন। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি গানের বিরতির পর, এসে আড্ডা মারব আরও গোল্লাকে নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাট,
0: ক্লাস ঘরে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ। মন যখন হিরুদ্দেশ, আজ কথা হচ্ছে আদুরে জিনিসপত্র নিয়ে, যেগুলো আমাদের কাছে ভীষণ আদুরের। কথা হচ্ছিল গোল্লাকে নিয়ে। গোল্লা সফট টয়েজ হলেও মানছি ওর কোনো প্রাণ নেই, কিন্তু যখন আমার প্রাণটা কেঁদে ওঠে তখন ওকে জড়িয়ে ধরে আমার স্ট্রেস রিলিজ হয়। সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং ভীষণ গভীর একটা বিষয়। আমি জানি এরকম কোনো স্পেশাল জিনিস যেটা আপনার স্ট্রেস রিলিজ করে কিন্তু আপনার ভীষণ আদরের, সেই জিনিসটা কী সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 ফিরছি আরও কয়েকটা গানের পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট। ফিরে এলাম গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র

আছে, সেটা ছোটোবেলায় আমার বাবা মা আমাকে ডাকতেন, সেই নামটা আপনার সঙ্গে আমি শেয়ার করব। সেই নামটা হলো ম্যাও। আমাকে বাবা মা ছোটোবেলায় আদর করে ম্যাও বলে ডাকতো, এবং বিড়ালের সঙ্গে নাকি আমার অনেক অ্যাক্টিভিটিস ভীষণ মিলে যেত সেই সময়। ছোটোবেলাটা সত্যি মজার হয় এবং ছোটোবেলাটা সত্যি খুব তাড়াতাড়ি কেটে যায়। তো সেরকমই কেটে যায় আজকের এই বিশেষ আড্ডার সময়টা। আজ তাহলে আসি, আগামী সোমবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেট, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব। আশা ভোসলের কণ্ঠে সেই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে এই সোনার গল্পই বলবো। আসলে আমরা যখন কোনো কথা বলি, তখন আমরা এটা ভেবেই কথা বলি যে কেউ আমাদের কথাগুলো শুনবে। কিন্তু যদি সত্যি সোনার কেউ না থাকে, তাহলে কি আমাদের কথা বলতে ইচ্ছে করবে? তবে এটা ঠিক, যদি সত্যি কেউ আমাদের এরকম কোনো রোম্যান্টিক কথা বলে, তখন আমাদের এই গানের মতোই বলতে ইচ্ছে করবে যে তুমি বলবে আমি শুনবো। কারণ ওই মিষ্টি মিষ্টি প্রেমের কথাগুলো শুনতে কার না ভালো লাগে। আর সেই জন্যই মনে হয় এই কথাগুলো কেউ বলতেই থাকুক আর সেটা আমরা শুনতেই থাকি। কিন্তু রোজকার জীবনে আমরা এই যে নানা কথা বলি, সেখানে কিন্তু সত্যি কথা বলার যেমন লোক রয়েছে, তেমনি কথা শোনার লোকেরও কিন্তু প্রয়োজন। এই শোনার গল্প নিয়েই থাকবো আমরা আজকে আমাদের পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা যখন কোনো কথা বলি, আমরা তখন এটা ভেবেই কথা বলি যে আমাদের কথাগুলো কেউ শুনবে। যেমন আমি বলছি, আপনি শুনছেন, আর এইভাবেই কিন্তু আমাদের প্রতিদিনের কথা বলা আর শোনা। সেই শোনার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে শোনার কথা বলছি, আসলে এখন শোনার লোকের ভীষণ অভাব। সবাই ভীষণ বলতে চায়, সবাই চায় যে আমার কথাগুলো আগে বলে দিই, আমার কথাগুলো কেউ শুনুক। কিন্তু সবাই যদি ভাবে যে আমার কথাটা আমি বলতে চাই, তাহলে শুনবে কে? তাই শোনার মানুষ কিন্তু ভীষণ প্রয়োজন, যেটা এখন ভীষণ কমে যাচ্ছে। কারণ সত্যি সত্যি শোনার জন্য যেই ধৈর্যটা প্রয়োজন, সেটা এখন অনেকের মধ্যেই কিন্তু আর পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে ভালো লিসেনার সত্যি পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা দেখেছি যে যখন আমরা কোনো সফল মানুষদের দেখি, তখন দেখি যে তারা কিন্তু গুড লিসেনার্স হয়। তাই ভালো শোনার অভ্যেস তৈরি করাটা কিন্তু ভীষণ জরুরি। আমাদের এই শোনার গল্পের কথা যখনই আমি বলছি, তখন মনে পড়ে যাচ্ছে আমার এক বন্ধুর কথা, বলবো আপনার সঙ্গে, শেয়ার করব। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: বৃষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশ রাঙে সোনা ঝরারো দূরে।
1: আমরা অনেক সময় বলে থাকি যে আমার কথা কেউ শোনে না, বা বাচ্চারা একদম কথা শোনে না। এই কথাগুলো কিন্তু আমরা অনেক সময় শুনতে পাই। আজ আমরা কথা বলছি শোনার গল্প নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে শোনার কথা বলছি, আসলে আমরা সবাই সেই কথাগুলোই শুনতে পছন্দ করি যেগুলো আমাদের ভালো লাগে, যেটা আমরা শুনতে চাই। আমরা সেই কথাগুলো একদম শুনতে পছন্দ করি না বা শুনি না যেগুলো আমাদের মতের বিরুদ্ধে, সেটা বাচ্চা হোক কিংবা বড়। আমরা নিজেরাও কিন্তু সেই কথাগুলো মোটেই পছন্দ করি না বা শুনি না যেগুলো আমাদের একদম মনে হয় যে আমাদের শুনতে ইচ্ছে করছে না। বাচ্চারাও ঠিক তেমনই, তাদের যেই কাজটা করতে ভালো লাগে না সেই কথাটা তারা একদম শোনে না। তাই আমরা যদি এমন কথা বলি বা কথাগুলোকে আমরা শোনার মতো করে বলি, তার ভালো লাগবে এমন করে বলি, তাহলে সেই কথা সবাই শুনতে চাইবে। কিন্তু যদি আমরা সেই কথাগুলোকে আদেশ উপদেশের মতো করে বলি, তাহলে কিন্তু সেই কথা শুনতে মোটেই ভালো লাগবে না। আর এইভাবেই কিন্তু এই কথা বলা আর সেই কথা শোনা, এই যে একটা পরপর কাজগুলো, সেগুলো কিন্তু হয়ে যায়। আর এই যে শোনার গল্প, সেটা কিন্তু জারি থাকবে। তাই অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

radiobanglanet.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি শোনার গল্প নিয়ে। আমরা কেউ বলি, কেউ শোনে, সেখানে আমরা অনেক সময় দেখি বলার লোকটি প্রচুর রয়েছে কিন্তু শোনার লোকের বড় অভাব। আর সেখানেই আমার এক বন্ধু একবার খুব মজার একটা কথা বলেছিল। ও বলেছিল যে প্রথম দিনই কোনো সম্পর্কের মধ্যে ঠিক হয়ে যায় কে বলবে আর কে শুনবে। আসলে ওই যে বলা, সে বলাটা হয়তো অনেক সময় অনেক সহজ হয় কিন্তু শোনার কাজটা কিন্তু অত সহজ হয় না, বেশ কঠিন সেই কাজ। তাই ধৈর্য ধরে কারো কথা, কারো বায়না, কারো আদেশ, কারো উপদেশ, এগুলো শোনাটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। আর সেই কাজটা যদি কাউকে দিনের পর দিন করতে হয় আর তার যদি বলার সুযোগ না থাকে, সে কিন্তু একদিন সেই ধৈর্যের বাঁধটাকে তার ভেঙে ফেলতে হয়, আর তখনই কিন্তু একটা প্রতিবাদও দেখা যায়। আবার অনেকেই দেখা যায় মুখ বুঝে সে সেই শোনার কাজটা করে চলেছে। এই বলা আর শোনা, এই যে ব্যাপারটা, আর সেটা একেবারেই নির্ভর করে যে কি বিষয়ে বলা হচ্ছে আর সেটা শোনাটা কতটা জরুরি। এই বলা আর শোনা দুটো কাজের মধ্যে কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। এই শোনার গল্প আমাদের জারি থাকবে, তবে পরপর দুটো গানের উপরে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাংলানেট.কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি সোনার গল্প নিয়ে, যেখানে এই বলা আর শোনা এই কথাগুলো তো আমরা প্রায় শুনি, কারণ আমরা কেউ বলি আর কেউ শোনে, আর এইভাবেই কিন্তু চলতে থাকে। এখানেই আমাদের আজকের এই পপকর্নের আড্ডায় অবশ্যই শেয়ার করতে ইচ্ছে করছে আপনার সঙ্গে অমৃতা প্রীতমের একটি কবিতার কিছুটা অংশ। সেই কবিতা দিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। দেখা হবে আগামীকাল থেকে একই সময়, চলে আসব আমি অনামিকা আমাদের পপকর্নের আড্ডা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ, উনি বলতেন সে শুনত, চলত সে এক খেলা, বলবার আর শুনবার। খেলার সরঞ্জাম ছিল দুটি কাগজের চিরকু, একটিতে লেখা ছিল বলো, একটিতে লেখা ছিল শোনো। একে কি নিয়তি বলে নাকি নিতান্তই কাকতলীয়, তার তোলা চিরকুটে সর্বদাই লেখা থাকত শোনো। সে শুধু শুনেই গেল, সে শুনল আদেশ, সে শুনল উপদেশ, নিষেধাজ্ঞা সব ছিল তার জন্যই, তার জন্য ছিল প্রত্যাখ্যান। সে জানত বলা আর শোনা কেবলমাত্র ক্রিয়াপদ নয়।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সব

0: আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কালজয়ী, আগে হ্যাঁ কালজয়ী, এরকম কিছু জিনিস আছে যেগুলো কিনা সত্যি টেস্ট অফ টাইম ক্রস করে আমাদের সামনে সগর্বে সদর্পে দাঁড়িয়ে আছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আগামী এক ঘন্টা জমে উঠতে চলেছে আমাদের আড্ডা কালজয়ী কিছু জিনিসপত্রকে নিয়ে। ইনফ্যাক্ট প্রত্যেকটি জাতিরই নিজস্ব কিছু কালজয়ী জিনিসপত্র আছে, বাঙালিও তার বাইরে নয়, আমাদেরও কিছু কালজয়ী এরকম ব্যাপার আছে, মানুষ আছেন, ঘটনা আছে, এমনকি কিছু জিনিসপত্রও আছে, কিছু সৃষ্টি আছে। তো সেরকমই কিছু কালজয়ী জিনিসের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

যদি কালজয়ী কিছুর কথা বলতেই হয়, তাহলে আমাদের বাঙালি জাতির ক্ষেত্রে কিন্তু সৃষ্টিশীলতা সব থেকে বেশি ডিমান্ড করে আর সব থেকে বেশি আবেদনও রাখে। যেমন ধরুন, কিছু গান, কিছু সাহিত্য, কিছু গল্প, কিছু উপন্যাস, কিছু নাটক, যেগুলো কিনা আমাদের বাঙালি জাতির শিরায় শিরায় জড়িয়ে রয়েছে। যেমন ধরুন, একটি নাটকের কথাই আপনাকে বলি, নবান্ন। 1944 খ্রিস্টাব্দে সেই নাটকটি প্রথমবার অভিনীত হয়, সেই থেকে এখনও পর্যন্ত নবান্ন অভিনীত হয়ে চলেছে। এটি একটি কালজয়ী নাটক, আর সেই নাটকের নাট্যকার যিনি, বিজন ভট্টাচার্য। আজকে তার জন্মদিন। রেডিও বাংলানাইট ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল অপরিশ্রিম শ্রদ্ধা। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে কালজয়ী কিছু জিনিসপত্রকে নিয়ে। তো সেরকমই কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

এবার যে কালজয়ী ব্যাপারটির কথা আপনার সঙ্গে শেয়ার করব, সেটি কিন্তু কোনো ঘটনা কিংবা কোনো সাহিত্য কিংবা নাটক নন। তিনি হলেন একজন রক্ত মাংসের মানুষ, শুধু তিনি নয়, তাঁরা। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কালজয়ী কিছু ব্যাপারকে নিয়ে, যেগুলো কিনা আমাদের বাঙালি জাতির অস্তিত্বের সঙ্গে জড়িত। তো তার মধ্যে দুজন কিন্তু আছেন, অর্থাৎ মহানায়ক এবং মহানায়িকা, এদের কথাই আপনাকে বলছি। মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন। এই উত্তম সুচিত্রা জুটি কিন্তু কালজয়ী, তার কারণ এখনও যখন উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটির কোনো বাংলা ফিল্ম দেখায়, তখনও কিন্তু আমাদের জেনারেশনের ছেলেপিলেরাও দিব্যি ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখি যে ঠিক অভিনয়টা কাকে বলে। তো বলা যেতেই পারে এই জুটি কিন্তু পুরোপুরি কালজয়ী। তো এরকম কালজয়ী আরও অনেক ঘটনা, অনেক মানুষজন আছেন, তো সেরকমই আরও কিছু কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

উত্তম কুমার সুচিত্রা সেন যেরকম নিজেদের প্রেজেন্স দিয়ে সিলভার স্ক্রিন মাতিয়ে রাখতেন, সেরকমই আরও কয়েকজন কিন্তু আছেন যারা কিনা নিজের কণ্ঠের জাদুতে মাতিয়ে রেখেছেন বাঙালিকে আবহমান কাল ধরে। যেমন ধরুন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র কিংবা মানবেন্দ্র মুখোপাধ্যায়, ওদিকে সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতা দত্ত, এরাও কিন্তু আমাদের বাঙালির জীবনে একদম কালজয়ী মানুষজন। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে জানার আড্ডার আসরে কালজয়ী মানুষ, ঘটনা, কবিতা, সাহিত্য, এরকম কিছু কথা আপনার জন্য আমি গৌরব শেয়ার করছি। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

এরপর যে ব্যাপারটি আসছে সেটি হলো একটি খেলা, সেই খেলা যা কিনা আমাদের গোটা বাঙালি জাতির একদম অস্তিত্ব রক্ত মজ্জার সঙ্গে জড়িত। কথা বলছি সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এই ফুটবলকে নিয়ে। এই ফুটবল মানেই কিন্তু বাঙালির উন্মাদনার একদম শেষ নেই, একদম শুরুর দিন থেকে বাঙালি কিন্তু ফুটবলকে নিয়ে একদম রোমাঞ্চিত। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই দুটো ক্লাব এবং তাদের সংগ্রাম, ঘটি বাঙালির লড়াই, একদম জমে দই, কি বলেন। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল কালজয়ী কিছু জিনিসপত্রকে নিয়ে। কালজয়ী এরকম বেশ কিছু ঘটনা বাঙালির জীবনে আছে যেগুলো কি না এখনও পর্যন্ত ঠিক সেইভাবেই বয়ে চলেছে যেটা আগে ছিল। সেরকমই কিছু মানুষ, সেরকমই কিছু কবিতা, নাটক, সাহিত্য এবং খেলাধুলার কথাও আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো এই কথাগুলো জেনে? আমি যে বললাম এগুলো কালজয়ী, আপনি কি একমত? একমত হন বা নাই হন জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

রেডিও বাংলানে.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। আর অবশ্যই প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি। আমার সঙ্গে রয়েছে ছোটবেলার গল্প, আমার সঙ্গে রয়েছে সিনেমার গল্প, আমার সঙ্গে রয়েছে মন ভালো করার বেশ কিছু গান এবং কথা। আপনি কি চুজ করছেন? আমাকে করতেই হবে, তার কারণ ভালো ভালো গান রয়েছে আমার সঙ্গে, তাই কান রাখতেই হবে রেডিও বাংলানে.কমে। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আচ্ছা, সবসময় একটা শুরুতে মন ভালো লাগার গানের কথা বলি। এই যে মন, এই মনটা তো কখনো কখনো আমাদের খারাপ হয়, সবসময় তো ভালো থাকতে পারে না, বেশিরভাগ সময় মন খারাপ হয়, আর কেন হয় সেটা আমরা জানি না। অনেক সময় আমাদের কাছে কারণ থাকে, আবার অনেক সময় কারণ থাকে না, বা কারণ থাকলেও আমরা বুঝতে পারি না কেন খারাপ হচ্ছে। আর সেই সময় আমরা চাই যে মনটাকে ভালো করার জন্য, আবার অনেকেই স্যাড সং শুনে বা হচ্ছে কি বলবো একটা কোনো সোশ্যাল মিডিয়ায় স্যাড স্ট্যাটাস দেখে কিন্তু মনটাকে আরও বেশি খারাপ করে দেয়। আমার মনে হয় না সেগুলো কিছু করার দরকার আছে। আমার মনে হয় মন ভালো করার জন্য আপনার মনের যে ভিতরকার কথাগুলো সেগুলো এক্সপ্রেস করুন। হ্যাঁ, হতে পারে আপনি ইন্ট্রোভার্ট, সেখানে আপনার বন্ধু কি বলুন তো, একটা ছোট্ট ডায়েরি। সেই জন্য আজকের রাতে রয়েছে ডায়েরি।

আমি যদি আজকের আনটায় আপনাকে জিজ্ঞাসা করি আপনি ডায়েরি লিখতে ভালোবাসেন, যদি উত্তর আসে হ্যাঁ, তাহলে বলবো রেগুলার লেখেন, কি কি লেখেন, আর লেখে কি কোনো ইম্প্রুভ হয়েছে, আর কেনই বা ডায়েরি লেখেন, কেন ডায়েরি কোনো কথা বলতে পারে না, রিপ্লাই করতে পারে না, সেই জন্যই কি আপনি লেখেন, অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো আমি নিজেই জানি না। অনেক সময় আমাদের মনে অনেক কিছু প্রশ্ন জাগে, সেই উত্তরগুলো আমরা জেনেও না জানার ভান করি মন থেকে, অর্থাৎ মনের ভিতরে যে প্রশ্নগুলো ঘুরপাক খায় সেগুলোর উত্তর আমরা খুঁজে বেড়াই, আর যখনই খুঁজে বেড়াই উত্তর পাই না, ঠিক সেই সময় মনটা খারাপ হয়। আর ঠিক সেই সময় যদি আপনি একটা পেন আর পেপার নিয়ে আপনি নিজের মনের কথাগুলো শেয়ার করেন কাউকে ভেবে, এবং এটা ভাবেন যে সে শুনছে আমার কথাগুলো, আমার ভুলগুলোকে রেকটিফাই করার চেষ্টা করছে, বা এইরকম একটা সাইকোলজিক্যাল যদি সার্কেলের মধ্যে আপনি ঘোরেন, আপনি অটোমেটিকলি মন ভালো করেই দেবেন নিজের। তার কারণ আমরা চেপে রাখি বলে কিন্তু বেশি দুঃখ হয়, চেপে রাখি বলেই কিন্তু আবার পরের বার ওই পুরনো যে দুঃখটা সেখান থেকে শুরু হয়, আবার নতুন দুঃখ মানে যোগ হয়, আমাদের সেই যোগ থেকে বিয়োগ করতে হবে, আর তার জন্য একটা ছোট্ট ডায়েরির অবশ্যই প্রয়োজন।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপডেট ও বাংলানিউজ ডট কমে রুবিনা আছে আপনার সঙ্গে এবং কথা হচ্ছে ডায়েরি নিয়ে, ডায়েরি লেখা নিয়ে। ডায়েরি লেখাটা একটা হবি হতে পারে, ডায়েরি লেখাটা একটা হ্যাবিট হতে পারে, আপনার কোনটা? আমার হ্যাবিট না, আমার শখ যদি বলি তাহলে খুব মিথ্যে কথা বলা হবে, শখটা কখন হারিয়ে গেছে। আসলে অনেকগুলো ডায়েরি যখন জমে যায় জীবনের অনেক ঘটনাগুলো পাতার মধ্যে বন্দি হয়ে যায়। কখনো যদি সেই পাতাগুলো খুলে দেন আপনি, অনেক সময় চোখের কোণে জলও আসবে, আবার কখনো কখনো মুখের কোণে হাসিও আসবে। সেটা ডিপেন্ডস করে আপনি কিভাবে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছেন। অনেক সময় দুঃখ হয়ে যাওয়ার ঘটনাগুলো কিন্তু আমরা ভীষণ ভাবি যে কি সিলি ব্যাপার হয়েছিল। তো যাই হোক, মনটা বেশি ভারী করে লাভ নেই, বেশি কঠিন কথা বলে লাভ নেই, যেহেতু আমাদের মজার কথা বলার জন্য আজকে গান দরিয়ার আড্ডা। এবং অবশ্যই আমি সবসময় মন ভালো করার কথা বলি, মন ভালো করার জন্যই কিন্তু গান শোনাই আপনাকে, তাই এই জন্য গান শুনতে হবে, থাকতে হবে, পাশে থাকতে হবে, ভালোবাসতে হবে, আর ফলো করতে হবে www.radiobangladesh.com।

0: শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের আজকের আড্ডা বা বিষয় যাই বলি না কেন, আজকে আমরা একজনকে স্মরণ করব, এবং যে মানুষটিকে স্মরণ করব তিনি কিন্তু আমাদের সকলের খুব প্রিয় কবি, রূপসী বাংলার কবি। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি, একদমই ঠিক ধরেছেন, জীবনানন্দের কথা বলছি আমরা আজকে। তো গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, আর তাতেই তিনি রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন। তো বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন। আবার অন্যদিকে অন্নদাশঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছেন। আবার সমালোচকদের অনেকে তাকে কিন্তু রবীন্দ্রনাথ ও নজরুলের পরবর্তী কবি, এই পরবর্তী কবি মানে বাংলা সাহিত্যের প্রধান কবিও বলেন। তো জীবনানন্দের মনোলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে পুরস্কৃত হয়, সেটা ধরুন ওই 1953 সালে। 1955 সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে হয়েছে রূপসী বাংলা, মনোলতা সেন, মহাপৃথিবী, বেলা বেলা, কালবেলা শ্রেষ্ঠ কবিতা। তো আমাদের আজকের আড্ডা সেই জীবনানন্দ দাশকে নিয়ে। তো জীবনানন্দ দাশ প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ রচনাও প্রকাশ করেছেন। তবে 1954 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি 21টি উপন্যাস এবং 126টি ছোট গল্প রচনা করেছিলেন, যার একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। আরও অনেক কিছু জানব, কিন্তু এখন আমাদের জন্য অপেক্ষা করছে গান, শুনে ফিরে আসি, তারপর আবারও জীবনানন্দ দাশকে নিয়ে আজকের এই বিশেষ পর্ব গান মুসাফির সঙ্গে থাকুন, ফিরে আসছি।
1: এখানে গলি গুঁজি হোঁচট লাগে পায়, পলকা সংসার এখানে কার, জন্ম মৃত্যুর প্রগাঢ় কৌতুকে হাসিও কান্নার সারাত সার, হাসিও কান্নার সারাত সার। এ যেন নিশি ডাক মৃতের হাত ছানি, এ যেন কুহকের অজানা বীজ, এমন মোহময় কিছুই কিছু নয় হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ। আমাকে যেতে হবে এখন।

ধ্বনিগুলি স্মৃতিকে খায়, আমাকে টান মারে রাত্রি জাগানো দিন, আমাকে টানে গূঢ় অন্ধকার, আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায় মধ্যরাত্রির বন্ধ দ্বার, আমাকে টান মারে রাত্রি জাগানো দিন, আমাকে টান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেই ডট কম। আর আজ রেডিও বাংলা নেই ডট কমে গান মুসাফিরে চলছে জীবনানন্দ দাশের কথা। তো জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি, লেখক ও প্রাবন্ধিক। তো তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম এবং তার কবিতায় পরাবাস্তবের দেখা মেলে। তো জীবনানন্দের প্রথম কাব্য নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। তো মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং 1999 খ্রিস্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে কিন্তু পরিণত হয়ে গিয়েছিলেন। জীবনানন্দের সম্পর্কে আমরা অনেক কিছু আরও জানবো, যেমন তার কাব্যে প্রকৃতি এসেছে সুন্দরভাবে, একেবারে যেন বাস্তব প্রকৃতি এবং প্রকৃতিপ্রেমী একজন কবি বলা যেতে পারে। শুধু প্রকৃতি নয়, কিন্তু তার কাব্যে যেটা এসেছে সেটা হলো নারী, কখনো শাশ্বতী, কখনো সুরঞ্জনা, আবার কখনো মনোলতা সেন। কী অভাবনীয় সেই সব লাইন যা আজও মনে দাগ কেটে যায়। তো প্রকৃতির অভাবনীয় সৌন্দর্যের কাব্যে প্রস্ফুটিত সেই মানুষটিকে সকলেই আখ্যা দিয়েছেন রূপসী বাংলার কবি। আমরা ফিরব তার কথা নিয়ে আবারও।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

জীবনানন্দ দাশের কথা নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরে রেডিও বাংলা .com এ। সঙ্গে আছি আমি সবিক, আর সঙ্গে আছেন ওপারে আপনারা। তো জীবনানন্দ দাশের প্রথম জীবনের অপ্রকাশিত পাণ্ডুলিপি খোয়া গিয়েছে বলে জানিয়েছিলেন তার মেয়ে মঞ্জুশ্রী দেবী। যতদূর মনে পড়ছে, তিনি মেচেদা থেকে লোকাল ট্রেনে ফিরছিলেন। ট্রেনের বসার সিটের তলায় রাখা সুটকেসেই জীবনানন্দের অপ্রকাশিত পাণ্ডুলিপি ছিল। তো অনেক খাতা ছিল। যখন হাওড়া স্টেশনে নামেন, তখন দেখেন ওই সুটকেসটি নেই, এবং সুটকেস চোর ভেবেছিল কয়না বা টাকা পয়সা আছে, কিন্তু সেসব কিছু না পেয়ে রদ্দি কাগজ হিসেবে বেচে দিয়েছিল। আর সেই কাগজ, মানে কাগজে আর কি, মুদির দোকানদার ঠোঙা করে সর্ষে বিক্রি করছেন। তবে হারানো পাণ্ডুলিপির কিছু অংশ উদ্ধার করা গিয়েছিল, পুরোটা কিন্তু পাওয়া যায়নি। এবং আরও অনেক কিছু জানা যায়, যেমন জীবনানন্দের এক খুড়তুতো বোন ছিলেন, তার প্রতি দুর্বল ছিলেন উনি, কিন্তু সম্পর্ক গড়ার সাহস পায়নি। তার ছায়াতেই তিনি বনলতা সেন লিখেছিলেন। জীবনানন্দকে অনেক নামে আখ্যায়িত করা হতো, যেমন চিত্ররূপময় কবি, ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতম কবি, কিংবা ধরুন এই রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি, বিপন্ন মানবতার নীলকণ্ঠ কবি, বিপন্ন বিস্ময়ের কবি। তো এইভাবে কবিকে আমরা জানতাম, আমরা চিনতাম, এবং কালচেতনার কবি বলতেন, আবার জীবনবোধের কবিও বলতেন। তাই আমরা আমাদের এই আটটা আবারও এগিয়ে নিয়ে যাবো, কিন্তু এখনও অপেক্ষা করছে আবার কয়েকটা গান। ফিরে আসি, আবারও বলবো জীবনানন্দ দাশের আরও কিছু কথা, সঙ্গে থাকবেন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

জীবনানন্দ দাশের কথা নিয়ে আড্ডা চলছে আজকে রেডিও বাংলা .com গান মুসাফিরে। তো জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা আরও কিছু জানবো, যেমন ধরুন এই ব্যাপারটা শুনলে আপনি নিশ্চয়ই অবাক হবেন, হয়তো আমরা কবিদের চিনি জানি কিন্তু নেপথ্যে অনেক গল্প থাকে, অনেক ইতিহাস থাকে যেগুলো কিন্তু শুনলে শিহরিত হতে হয়। সেরকমই যেমন জীবনানন্দের বাড়ি প্রসঙ্গে জীবনানন্দের ছাত্র আবুল কালাম শামসুদ্দিন লিখেছিলেন, বাংলো ধরনের বাড়ি উপরে শনের চাল, বেড়া আধেক ইট আর আধেক বাঁশের, কিন্তু ভিতরে সাহিত্য পাঠকের কাছে আশ্চর্য জগৎ, কি না বই আর বই। ভাবুন তো শুনলেই কেমন শিউরে উঠতে হয় এবং গাটা কেমন শিউরিত হয়। সত্যি তো জীবনানন্দ দাস ফুলশয্যার রাতে স্ত্রীর কাছ থেকে গানের আবদার জানিয়ে বলেছিলেন, ফুলশয্যার রাতে তার সর্বপ্রথম কথা হলো, আমি শুনেছি তুমি গান গাইতে পারো, একটা গান শোনাবে? তো খুবই জীবনানন্দ দাশের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ঝড়া পালক নামক একটি সিনেমা, যারা দেখেননি অবশ্যই দেখবেন। আরও অনেক কথা বাকি আছে বলবো, কিন্তু এখন আবার ওখানে ফিরি, সঙ্গে

তো ব্যাকটুবে ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ আটটা গান মুসাফিরে জীবনানন্দ দাসকে নিয়ে। তো আমরা একদম শেষের দিকে পৌঁছে গেছি। তো একটা কথা অবশ্যই জেনে রাখা ভালো, আমরা অনেকেই হয়তো জানি না এই ব্যাপারে, যে কবি জীবনানন্দ দাস কিন্তু নিজেই নিজ রচনার কড়া সমালোচক ছিলেন। তাই 850 কবিতার বেশি কবিতা লিখলেও তিনি জীবদ্দশায় মাত্র 262 কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় ও কাব্য সংকলনে প্রকাশ করতে গিয়েছিলেন। এমনকি রূপসী বাংলার সম্পূর্ণ প্রস্তুত পাণ্ডুলিপি তরঙ্গে মজুদ থাকলেও তা প্রকাশের সিদ্ধান্ত নিতে পারেননি জীবনানন্দ দাস। তবে তিনি এই কাব্যগ্রন্থটির নাম দিয়েছিলেন বাংলার ত্রস্ত নীলিমা, যা তার মৃত্যুর পর আবিষ্কৃত হয় এবং রূপসী বাংলা প্রচ্ছদ নামে প্রকাশিত হয়। আরেকটি পাণ্ডুলিপি আবিষ্কৃত হয় মৃত্যু পরবর্তীকালে, যা বেলা অবেলা কালবেলা নামে প্রকাশিত হয়। তো জীবদ্দশায় তার একমাত্র পরিচয় ছিল কবি। অর্থের প্রয়োজনে তিনি কিছু প্রবন্ধ লিখেছিলেন ও প্রকাশ করেছিলেন, তবে নিভৃতে গল্পে বা উপন্যাসে লিখেছিলেন প্রচুর, যার একটিও প্রকাশের ব্যবস্থা নেয়নি। এছাড়া ওই যেটা আগেই বলেছি, 665টির বেশি খাতায় লিটারেরি নোটস লিখেছিলেন, যার অধিকাংশ এখনো প্রকাশিত হয়নি। আমাদের আড্ডা আছে পর্যন্তই। রেডিও বাংলানেট .com-এর পক্ষ থেকে জীবনানন্দ দাসের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা, শ্রদ্ধাঞ্জলি। কবি যেখানেই থাকুন, আমাদের মধ্যে আজীবন থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা।

আদুরে, আদুরে এমন একটা শব্দ যে শব্দটার মধ্যে মিশে আছে অনেক আদর। আপনার প্রিয় মানুষের কাছে আপনার নানা রকম আদর আছে, যেমন আদরের ডাকনাম আছে, আদরের হাতে রান্না করা খাবার আছে, কিংবা আদরের মানুষ আছে, যেই মানুষগুলো আমাদের মন এবং প্রাণ দুটোই সতেজ করে। আপনার জীবনেও নিশ্চয়ই আদুরে মানুষ কিংবা আদুরে ডাকনাম কিংবা আদুরে যাবতীয় কিছু আছে, থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন এর উদ্দেশ্য।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
0: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার্ট সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার্ট সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আপনারা যদি এখনও ফলো করা না হয়ে থাকে তাহলে অবশ্যই গিয়ে আমাদের ফেসবুক পেজটা একবার ফলো করে দিন। অনেক মানুষের কাছে আদুরে পেটস থাকে, তাদের প্রিয় মানুষ তাদের পোষ্য, এবং সেটা ম্যাক্সিমামটাই ডগি হতে পারে, বিড়াল হতে পারে, এবং তাদের ভারী মজার মজার আদুরের নাম আছে। সেই নামগুলো আমাকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে, এবং আপনার সবথেকে আদুরে পোষ্যটার নাম কিংবা তার সঙ্গে কোনো স্পেশাল মোমেন্টস থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712।

0: ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আপনার আদুরে পোষ্যটার সঙ্গে তো আপনার প্রচুর মেমরিজ থাকারই কথা, কারণ পেট এমনই একটা, সে আপনার সব সময় সঙ্গী, স্পেশালি অবসরের সঙ্গী। আমার কাছে একটা সফট টয়েজ আছে যেটা পিলো কাম ডগ, কিন্তু ওকে আমি একটা আদুরে নাম দিয়েছি, ওর নাম গোল্লা। যখন আমার ভীষণ মন খারাপ হয় তখন ওকে জড়িয়ে ধরে আমার স্ট্রেস রিলিজ হয়, আর যখন আমি রাত্রে ঘুমাই তখন ওকে মাথায় রেখে আমি ঘুমোই। সত্যি কথা, আমরা আদুরে জিনিসগুলোকে মাথায় রেখে দিই। গোল্লা আমার কাছে ভীষণ স্পেশাল একজন, সফট টয়েজ হলেও ও আমার খুব কাছের একজন। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি গানের বিরতির পর, এসে আড্ডা মারব আরো গোল্লাকে নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।
1: জো নাকি জয় গো নাকি

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: গুটি গুটি চাঁদের হাট
1: আর বাপরি চাট,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। মন যখন এর উদ্দেশ্য। আজ কথা হচ্ছে আদুরে জিনিসপত্র নিয়ে, যেগুলো আমাদের কাছে ভীষণ আদুরের। কথা হচ্ছিল গোল্লাকে নিয়ে। গোল্লা সফট টয়েজ হলেও মানছি ওর কোনো প্রাণ নেই, কিন্তু যখন আমার প্রাণটা কেঁদে ওঠে তখন ওকে জড়িয়ে ধরে আমার স্ট্রেস রিলিজ হয়। সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং ভীষণ গভীর একটা বিষয়। আমি জানি এরকম কোনো স্পেশাল জিনিস যেটা আপনার স্ট্রেস রিলিজ করে কিন্তু আপনার ভীষণ আদরের, সেই জিনিসটা কী সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। মন যখন নিরুদ্দেশ, আজ আড্ডা মারছি আদুরে জিনিসপত্র নিয়ে। আদুরে ডাকনাম আছে, আদুরে খেলনা আছে, আদুরে পোষ্য আছে। আপনার সবথেকে আদুরে জিনিসটা কোনটা সেটা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতেই পারেন, +7475039657712। আজকে একটা সিক্রেট আপনার সঙ্গে আমি শেয়ার করছি। আমার একটা আদুরে ডাকনাম আছে, সেটা ছোটোবেলায় আমার বাবা মা আমাকে ডাকতেন, সেই নামটা আপনার সঙ্গে আমি শেয়ার করবো।

সে নামটা হলো ম্যাও। আমাকে বাবা মা ছোটোবেলায় আদর করে ম্যাও বলে ডাকতো এবং বিড়ালের সঙ্গে নাকি আমার অনেক অ্যাক্টিভিটিস ভীষণ মিলে যেত সেই সময়। ছোটোবেলাটা সত্যি মজার হয় এবং ছোটোবেলাটা সত্যি খুব তাড়াতাড়ি কেটে যায়। সেরকমই কেটে যায় আজকের এই বিশেষ আড্ডার সময়টা। আজ তাহলে আসি, আগামী সোমবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেট, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব। আশা ভোঁসলের কণ্ঠে সেই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে এই সোনার গল্পই বলবো। আসলে আমরা যখন কোনো কথা বলি, তখন আমরা এটা ভেবেই কথা বলি যে কেউ আমাদের কথাগুলো শুনবে। কিন্তু যদি সত্যি সোনার কেউ না থাকে, তাহলে কি আমাদের কথা বলতে ইচ্ছে করবে? তবে এটা ঠিক, যদি সত্যি কেউ আমাদের এরকম কোনো রোম্যান্টিক কথা বলে, তখন আমাদের এই গানের মতোই বলতে ইচ্ছে করবে যে তুমি বলবে আমি শুনব। কারণ ওই মিষ্টি মিষ্টি প্রেমের কথাগুলো শুনতে কার না ভালো লাগে। আর সেই জন্যই মনে হয় এই কথাগুলো কেউ বলতেই থাকুক আর সেটা আমরা শুনতেই থাকি। কিন্তু রোজকার জীবনে আমরা এই যে নানা কথা বলি, সেখানে কিন্তু সত্যি কথা বলার যেমন লোক রয়েছে, তেমনি কথা শোনার লোকেরও কিন্তু প্রয়োজন। এই শোনার গল্প নিয়েই থাকবো আমরা আজকে আমাদের পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com এ পপকর্ন অনামিকার সঙ্গে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা যখন কোনো কথা বলি, আমরা তখন এটা ভেবেই কথা বলি যে আমাদের কথাগুলো কেউ শুনবে। যেমন আমি বলছি, আপনি শুনছেন, আর এইভাবেই কিন্তু আমাদের প্রতিদিনের কথা বলা আর শোনা। সেই শোনার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে শোনার কথা বলছি, আসলে এখন শোনার লোকের ভীষণ অভাব। সবাই ভীষণ বলতে চায়, সবাই চায় যে আমার কথাগুলো আগে বলে দি, আমার কথাগুলো কেউ শুনুক। কিন্তু সবাই যদি ভাবে যে আমার কথাটা আমি বলতে চাই, তাহলে শুনবে কে? তাই শোনার মানুষ কিন্তু ভীষণ প্রয়োজন, যেটা এখন ভীষণ কমে যাচ্ছে। কারণ সত্যি সত্যি শোনার জন্য যেই ধৈর্যটা প্রয়োজন, সেটা এখন অনেকের মধ্যেই কিন্তু আর পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে ভালো লিসেনার সত্যি পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা দেখেছি যে যখন আমরা কোনো সফল মানুষদের দেখি, তখন দেখি যে তারা কিন্তু গুড লিসেনার্স হয়। তাই ভালো শোনার অভ্যেস তৈরি করাটা কিন্তু ভীষণ জরুরি। আমাদের এই শোনার গল্পের কথা যখনই আমি বলছি, তখন মনে পড়ে যাচ্ছে আমার এক বন্ধুর কথা, বলবো আপনার সঙ্গে, শেয়ার করব। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: সুরে সুরে মন ভোলা কোন উত্তাল হাওয়ার ছোঁয়ায় মনেতে দোলা লাগায় দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে।
1: আমরা অনেক সময় বলে থাকি যে আমার কথা কেউ শোনে না, বা বাচ্চারা একদম কথা শোনে না। এই কথাগুলো কিন্তু আমরা অনেক সময় শুনতে পাই। আজ আমরা কথা বলছি শোনার গল্প নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে শোনার কথা বলছি, আসলে আমরা সবাই সেই কথাগুলোই শুনতে পছন্দ করি যেগুলো আমাদের ভালো লাগে, যেটা আমরা শুনতে চাই। আমরা সেই কথাগুলো একদম শুনতে পছন্দ করি না বা শুনি না যেগুলো আমাদের মতের বিরুদ্ধে, সেটা বাচ্চা হোক কিংবা বড়। আমরা নিজেরাও কিন্তু সেই কথাগুলো মোটেই পছন্দ করি না বা শুনি না যেগুলো আমাদের একদম মনে হয় যে আমাদের শুনতে ইচ্ছে করছে না। বাচ্চারাও ঠিক তেমনই, তাদের যেই কাজটা করতে ভালো লাগে না সেই কথাটা তারা একদম শোনে না। তাই আমরা যদি এমন কথা বলি বা কথাগুলোকে আমরা শোনার মতো করে বলি, তার ভালো লাগবে এমন করে বলি, তাহলে সেই কথা সবাই শুনতে চাইবে। কিন্তু যদি আমরা সেই কথাগুলোকে আদেশ উপদেশের মতো করে বলি, তাহলে কিন্তু সেই কথা শুনতে মোটেই ভালো লাগবে না। আর এইভাবেই কিন্তু এই কথা বলা আর সেই কথা শোনা, এই যে একটা পরপর কাজগুলো, সেগুলো কিন্তু হয়ে যায়। আর এই যে শোনার গল্প, সেটা কিন্তু জারি থাকবে। তাই অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি শোনার গল্প নিয়ে। আমরা কেউ বলি কেউ শোনে, সেখানে আমরা অনেক সময় দেখি বলার লোকটি প্রচুর রয়েছে কিন্তু শোনার লোকের বড় অভাব। আর সেখানেই আমার এক বন্ধু একবার খুব মজার একটা কথা বলেছিল। ও বলেছিল যে প্রথম দিনই কোনো সম্পর্কের মধ্যে ঠিক হয়ে যায় কে বলবে আর কে শুনবে। আসলে ওই যে বলা, সে বলাটা হয়তো অনেক সময় অনেক সহজ হয় কিন্তু শোনার কাজটা কিন্তু অত সহজ হয় না, বেশ কঠিন সেই কাজ। তাই ধৈর্য ধরে কারো কথা, কারো বায়না, কারো আদেশ, কারো উপদেশ, এগুলো শোনাটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। আর সেই কাজটা যদি কাউকে দিনের পর দিন করতে হয় আর তার যদি বলার সুযোগ না থাকে, সে কিন্তু একদিন সেই ধৈর্যের বাঁধটাকে তার ভেঙে ফেলতে হয়, আর তখনই কিন্তু একটা প্রতিবাদও দেখা যায়। আবার অনেকেই দেখা যায় মুখ বুঝে সে সেই শোনার কাজটা করে চলেছে। এই বলা আর শোনা, এই যে ব্যাপারটা, আর সেটা একেবারেই নির্ভর করে যে কি বিষয়ে বলা হচ্ছে আর সেটা শোনাটা কতটা জরুরি। এই বলা আর শোনা দুটো কাজের মধ্যে কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। এই শোনার গল্প আমাদের জারি থাকবে, তবে পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

UK একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি সোনার গল্প নিয়ে, যেখানে এই বলা আর শোনা এই কথাগুলো তো আমরা প্রায় শুনি, কারণ আমরা কেউ বলি আর কেউ শোনে, আর এইভাবেই কিন্তু চলতে থাকে। এখানেই আমাদের আজকের এই পপকর্নের আড্ডায় অবশ্যই শেয়ার করতে ইচ্ছে করছে আপনার সঙ্গে অমৃতা প্রীতমের একটি কবিতার কিছুটা অংশ। সেই কবিতা দিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। দেখা হবে আগামীকাল থেকে একই সময় চলে আসবো আমি অনামিকা আমাদের পপকর্নের আড্ডা।

সব ছিল তার জন্যই, তার জন্য ছিল প্রত্যাখ্যান। সে জানত বলা আর শোনা কেবলমাত্র ক্রিয়াপদ নয়।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ।

0: শুভরামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কালজয়ী, আগে হ্যাঁ কালজয়ী, এরকম কিছু জিনিস আছে যেগুলো কিনা সত্যি টেস্ট অফ টাইম ক্রস করে আমাদের সামনে সগর্বে সদর্পে দাঁড়িয়ে আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আগামী এক ঘন্টা জমে উঠতে চলেছে আমাদের আড্ডা কালজয়ী কিছু জিনিসপত্রকে নিয়ে। ইনফ্যাক্ট প্রত্যেকটি জাতিরই নিজস্ব কিছু কালজয়ী জিনিসপত্র আছে, বাঙালিও তার বাইরে নয়, আমাদেরও কিছু কালজয়ী এরকম ব্যাপার আছে, মানুষ আছেন, ঘটনা আছে, এমন কি কিছু জিনিসপত্রও আছে, কিছু সৃষ্টি আছে। তো সেরকমই কিছু কালজয়ী জিনিসের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।